0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: What if for just 2 days, you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're at 2026 at the iconic Chiswick Town Hall, a celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
3: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
6: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে curated top properties across India. Bharat's top 10 shohorer curated top 10 premium property especially for the NRIs. Properties er shonge thakche moner moto furnishings ar interior kori nawar shubidha mane shudhu property noy ei jano puro nijer barir amej.
5: Tai jokhoni India te ferar plan korben nischinte obosshoi jogajog korben Ghar Aja Pardesi shonge. Aro bishode jante visit korun www.gharajapardesi.labdesi.in.
3: Poropashe miss korchen bangla ke? Miss korchen কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে
7: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালি 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।
1: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা, ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশে নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলে আছে আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি, চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? প্রতীকের সঙ্গ লও গো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে এত এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরিকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়, এই ধুলি এও সত্য হয় এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এটা যে অস্থির তাই এরা সত্য সবই, তুমি স্থির তুমি ছবি তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিল আমাদের পাশে বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আর হল কত কাল, এ জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে রূপের তুলিকা ধরি রসের মূর্তি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি, একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে

0: আকাশ পাঠারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছুটে দুরন্ত জীবন নির্ঝরিণী মরণের বাজায় কিঙ্কিনি, অজানা সুরে চলিয়াছি দূর হতে দূরে মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি, কি প্রলাপ পাহে কবি, তুমি ছবি নহে নহে ন শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখা বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে, হরিমরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরে ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়ত মর্মর মুখ ছায়া মাধবী বনের কত স্বপনের, তোমায় কি গিয়েছিন ভুলে, তুমি যে নিয়েছ বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে ভুলি নাকি ফুল ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসেই রক্তে মোহর দিয়েছে যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি ন ছবি ন ছবি ন শুধু ছবি, তোমারে পেয়েছি কোন রাতে তারপরে হারাইছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী, ন ছবি ন তুমি ছবি।
1: হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, শুনে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা, কথা হচ্ছে পুরোনো দিনের কলকাতার বাজার নিয়ে। আর সেখানে ক্ষেত্রে আমি বলছিলাম যে নবকৃষ্ণ আর মদন দত্তের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছিল মূলত তাদের নিজস্ব বাজার নিয়ে, আর এই ঝামেলার মধ্যে অবশ্যই ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ব্রিটিশদের স্বার্থ কিন্তু জড়িয়ে ছিল। এইটা আমরা দেখি যে পরবর্তীকালে যখন মদন দত্তকে জেরা করা হয় কোম্পানির তরফ থেকে, তখন তিনি বলেন যে তিনি কোনো বাজার নাকি বসাননি, তিনি নাকি কিছু মুদিয়ার দোকানদারকে তার জমি ভাড়া দিয়েছেন, আর সেই বাবদ তিনি টাকা নিচ্ছে তাদের কাছ থেকে, মানে এই কথাটা মদন দত্ত সেই সময় বলে, কোনো দ্রব্যের উপর শুল্ক ধার্য করেননি তিনি, সে বাবদ কোনো আয়ও তার নাকি নেই। তাই বাজার বলতে যা বোঝায় যেখানে বাজারের মালিককে জিনিস বেচা কেনার জন্য আলাদা করে কর দিতে হয় সেরকম কিছুই নাকি মদন দত্তের নেই, এই কথা তিনি কোম্পানিদেরকে বলে। আর কোম্পানি ব্যাপারটা খতিয়ে দেখতে চাইলে মদন দত্তের এই বাজার পরিদর্শন করতে তিনি কিন্তু মানে কোম্পানির লোকেরা কিন্তু সিদ্ধান্ত নেন যে তারা লোক পাঠাবে, কারণ যদি সত্যি বাজার বসিয়ে না থাকেন তিনি তাহলে শুধু যে নবকৃষ্ণর ক্ষতি হচ্ছে তা কিন্তু নয়, কোম্পানিরও কিন্তু শহরের বাজার থেকে প্রাপ্ত খাজনার অধিকারটা খর্ব হচ্ছে, সেই জন্য কোম্পানি সিদ্ধান্ত নেয় যে তারা নাকি লোক পাঠাবে, যাতে এটা দেখা যায় যে মদন দত্ত সত্যি বাজার কলকাতা শহরে বসিয়েছে কিনা। তারপর কি হলো সে ব্যাপারে কথা বলবো অবশ্যই একটু পরে, তো শুনতে থাকুন, সঙ্গে রাখুন রেডিও বাংলা নেট.কম।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়
1: কথায়। Experience an unforgettable evening with the legendary Hariharan. Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি শুনছেন radiobanglanet.com. প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।
4: তুমি কি কেবল ছবি শুধু পটে লেখা? ওই যে সুদূর নীহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীর, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে, আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও ওগো পথহীন, কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সভা হতে আছো এত দূরে, স্থিরতা চির অন্তঃপুরে? এই ধুলি ধূসর অঞ্চল তুলি বায়ু ভরে ধায় দিকে দিকে, বৈশাখে এসে বিধবার আভরণ খুলি তপস্বিনী ধরণীরে সাজায় গৈরীকে, অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে বসন্তের মিলন উষায়। এই ধুলি এও সত্য হয়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন, এরা যে অস্থির তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষতব দুলিত নিঃশ্বাসে, অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব, বিশ্ব তালে রেখে তাল, সে যে আজ হলো কত কাল। হে জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে নিখিলে দিকে দিকে তুমি লিখিলে, রূপের তুলিকা ধরি রসের মূরতি, সে প্রভাতে তুমি তো ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতি। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি, তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে, চলেছে জোয়ার ভাটা আলোকে আধারে আকাশ পাতারে, পথের দুধারে চলেছে ফুলের দল নিরবচরণে বরণে বরণে, সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নিঝরিণী মরণের বাজায় কিঙ্কিনী, অজানার সুরে চলিয়াছি দূর হতে দূরে, মেতেছি পথের প্রেমে, তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেখানেই আছো থেমে, এই তৃণ এই ধুলি ওই তারা ওই শশী রবি সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে নও শুধু ছবি, কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি সে আনন্দ থেমে যেত যদি এই নদী হারাত তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তার সোনাল লিখন, তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের কত স্বপনের। তোমায় কি গিয়েছিনু ভুলে? তুমি যে নিয়েছো বাসা জীবনের মূলে তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলি নাকি ফুল, ভুলি নাকি তারা, তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধু, ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর, ভুলে থাকা নয় শত ভোলা, বিস্মৃতির মর্মে বসে রক্তে মোহর দিয়েছ যে দোলা, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল, আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি কেহ নাই জানে তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, ন ছবি ন ছবি ন শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে, তারপরে অন্ধকারে অগোচরে তোমারই লোভী। ন ছবি ন তুমি ছবি।
5: আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, হ্যাঁ, যেটা বলছিলাম, আজকের প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা কথা বলছি পুরনো দিনের কলকাতার বাজার নিয়ে। কোম্পানি আমলে কলকাতা গড়ে ওঠার এই প্রথম যুগে সরকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার বা নিজের কর্তৃত্ব জাহির করার একটা মুখ্য উপায় কিন্তু ছিল ব্যবসা বাণিজ্য, তার সঙ্গে হাট বাজার, পথঘাটের উপর কর চাপানো, এছাড়া শহরে পণ্যের চলাচলের উপর কিন্তু নজরদারি করা। অন্যদিকে বাঙালি বড় মানুষদের সামাজিক প্রতিপত্তির এক নিদর্শনই ছিল নিজের নামে বাজার প্রতিষ্ঠা করা, যার রেশ কিন্তু আমরা আজকেও কলকাতার বিভিন্ন বাজারের নামে দেখতে পাই। কোম্পানির শহরে কেউ যদি বাজার বসাতে চাইতো নিজের জমিতে, তাহলে সরকারের থেকে কিন্তু অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিল সেই সময়। মাথায় রাখতে হবে যে 18 শতকে কলকাতায় সম্পত্তি হিসেবে বাজার, বিত্তশালী ভারতীয় এবং কোম্পানি উভয় পক্ষেই অত্যন্ত গুরুত্বপূর্ণ লাভদায়ক ছিল। সেই সূত্র ধরে সুদানুটি বাজারে কোম্পানি কিন্তু খোঁজ খবর শুরু করলো, মানে সেই বাজারের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করলো সেই সময়।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট .com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট .com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়

আসিবই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর, ঘুমুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে।

আর বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলির ডালি, হয়তো খড়ির ধান ছড়াতেছে শিশু এক উঠানির ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালি।

0: আমারে পাবে তুমি ইহাদের ভিড়ে।
1: হ্যাঁ বন্ধু, শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান, সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। পুরনো দিনের কলকাতার বাজার সম্পর্কে আজকের প্রবাসী মন অনুষ্ঠানে কথা হচ্ছে। আর আপনাদেরকে কিছুক্ষণ আগেই বলছিলাম যে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই সময় সুতানুটি বাজারের ব্যাপারে খোঁজ খবর নিতে শুরু করেছিল, যেটি মদন দত্ত বলে একজন ভদ্রলোক গঠন করেছিলেন। কোম্পানির ক্ষেত্রে যখন তারা খোঁজ খবর করতে শুরু করে, কোম্পানি লক্ষ্য করে যে আপাত দৃষ্টিতে মদন দত্তের বাজার অন্য যে কোনো বাজারের মতো নেই, মানে বেচা কেনা সেখানে কিন্তু পুরোদমে চলছে। যদিও তারা এই বিষয়ে নিশ্চিত ছিল না যে মদন দত্ত আদৌ কোনো কর নিচ্ছেন কি না বিক্রেতাদের কাছ থেকে, কিন্তু এরপরে কিন্তু মজাটা শুরু হয়ে যায়। মানে কোম্পানির কর্মচারীরা লক্ষ্য করে যে দু একদিন তদন্তের পরেই মদন দত্তের বাজারের ধরন ধারণ কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছে। এই ফাঁকা জমিতে কয়েকটি বাড়ি তৈরি করা হয়েছে এবং বাড়ির দালান থেকে লোকে জিনিসপত্র বেচা কেনা কিন্তু চালাতে থাকছে সেই সময়। শহরের অন্য বাজারের ক্ষেত্রে, সেই সময়কার বাজারের ক্ষেত্রে বলছি, সেই সময় কিন্তু অন্য বাজারগুলো খোলা আকাশের নিচে কোনো মাঠ বা রাস্তা জুড়ে মোটামুটি বাজার বসত। কিন্তু লক্ষ্য করে দেখা যায় যে প্রায় সব বিক্রেতারাই মানে এই বাজারে, সুতানুটি বাজারে, মাথার উপরে কিন্তু তাদের কিছু না কিছু ঢাকা আছে। তারপরে কি হলো সে ব্যাপারে কথা হবে, কিন্তু অবশ্যই গানের উপরে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

বন্ধু প্রবাসী মান অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। আর হ্যাঁ, আপনাদেরকে বাজার সম্পর্কে বলছি, পুরনো দিনের কলকাতার বাজার সম্পর্কে বলছি। আপনাদেরকে বলছিলাম যে কিভাবে মদন দত্তের তৈরি করা বাজার, মানে সুতানুটি বাজার, তার উপরে কোম্পানির লোকেরা কিন্তু ওখানে গিয়ে গবেষণা করেন, বুঝতে চেষ্টা করেন যে বাজার চলছে কি না। আর তারা দেখেন যে এই বাজারটা অন্য বাজার, মানে শহর কলকাতায় সেই সময় যে রকমের বাজার হতো, মানে মাঠে লোকেরা বসতো তাদের জিনিসপত্র নিয়ে, সেই বাজারের থেকে অনেকটাই আলাদা। কারণ সে তারা লক্ষ্য করে যে প্রায় সব বিক্রেতারই মাথার উপর কিছু না কিছু ঢাকা আছে, তাই বলে তারা সেইভাবে নাকি বিক্রি করছেন সে সময় এই সুতানুটি বাজারে। আর মদন দত্তের মতে বাজারের ব্যাপারই নয়, মদন দত্ত বলে যে মুদি বা দোকানিরা এই এলাকায় নাকি তখন ছিলই, আর কোম্পানির কর্মচারীরা অবশ্য সেই মত, মানে মদন দত্তের মত মানতে সেই সময় প্রস্তুত ছিলেন না। তারা একদিন গিয়ে এক মাছ বিক্রেতাকে ওই এলাকা ছেড়ে যেতে চলে যেতে বলেন, আর তখন দেখা যায় যে সেখানকার সব দোকানদাররা একজোট হয়ে তাদেরকে ঘিরে ধরে এবং দাবি করেন যে খোদ সুপ্রিম কোর্টের আদেশ ছাড়া এই অঞ্চল ত্যাগ করবে না কোনো রকমের মানুষজনই। এর পরপরই এই দোকানিরা কোম্পানির কর্মচারীদের বিরুদ্ধে একটি পিটিশন জমা দেন। একাধারে নবকৃষ্ণ কোম্পানিকে অভিযুক্ত করে তারা দাবি করে যে মদন দত্তের সহযোগিতা ছাড়া তারা বেচাকেনা নাকি করতে পারছেন না। তারপর আমরা দেখি যে কোম্পানি বুঝতে পেরেছিল যে মদন দত্তের মদতই কিন্তু এই লোকগুলো অনেক শক্তিশালী হয়ে উঠছে, আর তারা কিন্তু নিজে একটা ব্যক্তিগত বাজার চালু করার চেষ্টা করছে, যেটা মদন দত্ত কিন্তু তাকে তাদেরকে মদত দিচ্ছে। আরও কথা হবে কিন্তু গানের ওপারে।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধু এই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়
1: কথায়। Experience an unforgettable evening with the legendary Hari Haran. Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি শুনছেন radiobanglanet.com. প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সুস্মিতার সঙ্গে শুনছেন প্রবাসী মন অনুষ্ঠান শুধুমাত্র রেডিও বাংলা net.com এ। আর যেটা বলছিলাম, সেই সময় কিন্তু কোম্পানি বুঝতে পেরেছিল যে মদন দত্তই কিন্তু মদত দিচ্ছে তার বাজারে যারা কাজ করছে বা তার বাজারে যারা ভাড়া দিচ্ছে তাকে, সেই লোকগুলোকে, এবং সে নিজেও কিন্তু একটা ব্যক্তিগত বাজার চালু করার চেষ্টা করছে বিক্রেতাদের নিজের বাজারে আকর্ষিত করার জন্য। তাদের পণ্যের উপর কোনো কর কিন্তু মদন দত্ত চাপাননি, এর ফলে সুতানুটি অঞ্চলে সরকারি বাজারেরও বেশ ক্ষতি হচ্ছিল। কেউ কেন আরও মানে বেশি পয়সা দিয়ে নবকৃষ্ণ বা সরকারের বাজারে বসতে চাইবে যখন সেই একই এলাকায় অন্য একটা জায়গা পাওয়া যাচ্ছে যেখানে শুধু জমির ভাড়া দিলেই হয়। কোম্পানি বুঝতে পেরেছিল যে শহরে সরকারি আর ব্যক্তিগত বাজারের এই দ্বন্দ্বে শুধু মালিকরাই যুযুদান পক্ষ নয়, সাধারণ বিক্রেতারাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোষ্ঠী। তাদের মালিককে নিজের কবজায় সেজন্য আনাটা খুব জরুরি ছিল। আর মদন দত্তের জমিতে যে বেচা কেনা চলছে কোম্পানির অনুমতি ছাড়াই, সেই এলাকাকে বাজার বলে চিহ্নিত করার ক্ষেত্রে কোম্পানি কিন্তু কোমর বেঁধে নেমেছিল। মানে তারা চেষ্টা করছিল একগুচ্ছ নতুন প্রশ্ন তৈরি করা, যেখানে ওরা বিশ্লেষণ করার চেষ্টা করে যে বাজারের চরিত্র কিভাবে নির্ধারণ করা যায়। আরও কথা হবে গানের উপরে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে গল্প করতে আবার ফিরে এলাম আমি, আপনার বন্ধু সুস্মিতা, নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর আজকের প্রবাসী মন অনুষ্ঠানে আমরা কথা বলছি কলকাতার বাজার নিয়ে, মানে পুরনো কলকাতার বাজার নিয়ে। বন্ধু, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যারা কাজ করতেন তারা কিন্তু কোনো সন্দেহই রাখেননি এটা বুঝতে যে মদন দত্তের জমিতে যা চলছে তা এক বাজার ছাড়া আর কিছুই নয়। কিন্তু বাজার বলতে কী বোঝায়, এই প্রশ্ন কিন্তু তাদের মাথায় ঘুরছিল। কিভাবেই বা একটা অঞ্চলকে আমরা বাজার বলে চিহ্নিত করতে পারি, এইসব প্রশ্ন কোম্পানির সরকারের ক্ষমতা ও কর্তৃত্বকে নানা সমস্যার মুখে ফেলে দেয় সেই সময়। সরকারের আর্থিক ক্ষতিও কিন্তু একটা বড় কারণ ছিল। এই রকম ব্যক্তিগত বাজার নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করার একটা ক্ষেত্র হিসেবে সেটা কিন্তু হয়ে দাঁড়ায়। এই বিশেষ ক্ষেত্রে কোম্পানির কোনো উপায় ছিল না মদন দত্তকে ছাড় না দিয়ে থাকার। কিন্তু এই বাজারের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা কিন্তু কলকাতার আদি যুগে জমির দখল আর ব্যক্তিগত সম্পত্তির সঙ্গে সামাজিক আধিপত্যের যে একটা ঐতিহাসিক সম্পর্ক আছে তার একটা আভাস কিন্তু পেয়ে যাই।

0: তারপরে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ সুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com-এর ওয়েব তরঙ্গে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

বাহাতের কবজিটা ঘুরিয়ে আমাদ হাত ঘড়িটা সামনের ওই বড় ডিজিটাল ক্লকটার সাথে একবার ঝট করে মিলিয়ে নিলাম। ঠিক 11:10। আমি এখন লাগেজটা কালেক্ট করে দাঁড়িয়ে আছি সিঙ্গাপুর এয়ারপোর্টে। জাস্ট আমাদের ফ্লাইটটা ল্যান্ড করেছে আর আমি এখন একটা ক্যাবের জন্য দাঁড়িয়ে আছি এয়ারপোর্টের এক্সিট গেটের সামনে। এই এয়ারপোর্টকে বলা হয় পৃথিবীর অন্যতম ব্যস্ত এয়ারপোর্ট। অবাক হয়ে দেখছি কত হাজার হাজার যাত্রী ক্রমাগত ঢুকছে আর বেরোচ্ছে এই বিরাট এয়ারপোর্ট থেকে। বিশ্বের সেরা এয়ারপোর্টগুলোর মধ্যে এই এয়ারপোর্টটি একটা। অপূর্ব সৌন্দর্যে ভরা দক্ষিণ পূর্ব এশিয়ার এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটা। ফ্লাইট থেকেই দেখতে পাচ্ছিলাম গোটা শহর জুড়ে বিশাল বিশাল সব হাই রাইজের ছড়াছড়ি। গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে বিলাসবহুল শহর বোধ হয় এই সিঙ্গাপুর। আমার ক্যাব এসে গেছে, এবার চলেছি হোটেলের পথে। ক্যাবের কাছে জানলাটা নামিয়ে দিলাম, তাজা হাওয়া এসে আমার চুলগুলোকে এলোমেলো করে দিল। গোটা শহরটা ভীষণ ব্যস্ত আর প্রচুর পর্যটক দেখতে পাচ্ছি সাজানো ফুটপাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও, আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। আপনাদের সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে আমি এসে গেছি, আপনাদের কৌশিক। আর আজ আমি এসেছি সিঙ্গাপুরে। এখানে দেখলাম রাস্তায় কোনো গাড়ির জ্যাম নেই, ট্রাফিক সিগন্যালেও খুব কম সময় খরচ হলো আমাদের। রাস্তার দুপাশে একের পর এক উঁচু হাই রাইজ। ঝকঝকে রাস্তা পেরিয়ে আমাদের হোটেলে পৌঁছতে লাগলো মাত্র মিনিট 20। হোটেলে পৌঁছানো মাত্রই পেলাম এক রাজকীয় অভ্যর্থনা। তারপর রিসেপশন থেকে নিজের রুমে ডিজিটাল কিটা নিয়ে উঠলাম লিফটে। এই হোটেলটা 6 তলা আর প্রায় কোনো রুমই খালি নেই। কলকাতা থেকে যখন অনলাইনে সার্চ করছিলাম তখনই দেখেছিলাম হোটেল আর ফ্লাইট টিকিটের বিরাট হাহাকার চলছে, আর পাওয়া গেলেও প্রচুর দাম। আসলে সারা বছর সিঙ্গাপুর ঘুরতে আসা গেলেও এই নভেম্বর ডিসেম্বরের সময়টা, মানে শীতকালে, বিশেষ করে ক্রিসমাস বা নিউ ইয়ার্সের সময়টা বেশি পর্যটক আসে পৃথিবীর সব প্রান্ত থেকে। মোটামুটি 5 থেকে 6 দিন লাগে পুরো সিঙ্গাপুরটা ঘুরে দেখতে। গ্লোব আমায় মোট 6 দিনের একটা আইটিনারি বানিয়ে দিয়েছে, যেটা ফলো করেই আমি ঘুরব। দীর্ঘদিন ধরে গ্লোবের সাথে গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছি আমি, আর তাই এক অগাধ বিশ্বাস আছে আমার এদের উপর। শুধু বিশ্বাস নয়, ট্রাভেল ইন্ডাস্ট্রিতে গ্লোবের মতন ব্র্যান্ড একটা বড় ভরসার নাম। বাতাসে হালকা শীতের একটা আমেজ আর তার সাথে সকালের মিষ্টি রোদ্দুর। আজ আমরা ঘুরব সিঙ্গাপুর শহরটা। তার আগে চলুন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, আসি ফিরে এক্ষুনি। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। আমার

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
5: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক। আজ আপনি আমার সাথে ঘুরতে এসেছেন সিঙ্গাপুর। আসলে সিঙ্গাপুরে অনেক অনেক ঘোরার জায়গা, আর তার মধ্য থেকেই বেস্ট জায়গাগুলো ঘুরে নেব আমি। আমি মানে আমি একা নয়, অবশ্যই সাথে থাকবেন আপনারাও। হোটেলের রুমে বসে থাকার জন্য তো আসিনি এখানে, তাই তো? তাই ঝটপট ফ্রেশ হয়ে একটু কফি নিয়ে হোটেলের এক্সক্লুসিভ কুকিজ খেয়ে বেরিয়ে পড়লাম শহরটা ঘুরতে। বাইরে বেরিয়ে দেখি সূর্য প্রায় মাথার উপর, আর রূপালী রোদের আলোয় মোরা সিঙ্গাপুর যেন ডাকছে, বেবি কাম কাম এক্সপ্লোর মি। হোটেলের সামনে থেকেই পেয়ে গেলাম একটা ক্যাব, যাব মুস্তাফা সেন্টার। মিনিট পনেরোর মধ্যেই পৌঁছে গেলাম ওখানে। হোটেল থেকে এখানে আসা অবধি মিটারে বিল হলো $7.90। এই মুস্তাফা সেন্টারে অনেক রেস্টুরেন্ট রয়েছে, আর তাদের নামগুলো বেশ পাহাড়ি। এই জায়গাটায় দেখি বাংলাদেশি আর ভারতীয় প্রচুর। অধিকাংশ রেস্টুরেন্টের ব্যবসাগুলো এদেরই হাতে। এছাড়াও আমার মতন মানে এখানে ঘুরতে এসেছেন এরকম পর্যটকও রয়েছে অনেক। সামনের একটা রেস্টুরেন্টে সাইনবোর্ডটার দিকে নিজে থেকেই চোখ চলে গেল, কারণ আর কিছুই নয়, চোখের সামনে জলজল করছে এর নামটা, ধানসিরি। হ্যাঁ, এখানে সব কিছুই আছে, রেস্তোরাঁ থেকে মানি এক্সচেঞ্জ পর্যন্ত সব কিছুই এক জায়গায় পাওয়া যাবে এখানে আসলে। সিঙ্গাপুরের লোক সংখ্যা তুলনায় কম, তাই সিটি সার্ভিসেসকে এরা এক শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। আর হাতে স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন থাকলে গোটা শহরটা একা একাই ঘুরে নেওয়া যায়, কোনো গাইডের দরকারই পড়বে না আপনার। চারিদিক দেখে মনে হলো বারমুডা আর টি শার্টটাই বোধহয় এখানে সবাই পরে। যারা অফিস বা ব্যবসার কাজে যাচ্ছে তাদের ছাড়া বাকি সবাই দেখছি ওই বারমুডা আর টি শার্ট। এখানে কিছুটা পেট পুজো করে চললাম অর্চার্ড রোডে। ট্যাক্সি থেকে নেমে শুরু করলাম হাঁটা। এই জায়গাটাকে বলা হয় কেনাকাটার স্বর্গরাজ্য। এতদিন ধরে শুনে এসেছি এখানকার মার্কেটগুলোর কথা, যদিও আজ কিছু কেনার ইচ্ছে নেই আমার, জাস্ট দেখতে এসেছি। অবিশ্বাস্য রকম সুন্দর এই রাস্তাটা। রাস্তার দুপাশে দুর্ধর্ষ সব বিল্ডিং, আর আলোর মালায় সাজানো রাস্তা। অনেক মিল খুঁজে পাচ্ছি দুবাইয়ের সাথে। সামনে দেখি এক বৃদ্ধ বাঁশি বাজাচ্ছেন রাস্তার পাশে বসে, অনেকেই তাকে কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছে। আবার কিছুটা দূরে একটা খুব কম বয়সী ছেলে গিটার বাজাচ্ছে, রোবট সেজে দাঁড়িয়ে আছে একজন, আর তার সাথে সেলফি তোলার জন্য বেশ ভিড় লেগেছে। রাস্তার দুই ধারে ঝলমল করছে বিখ্যাত সব ব্র্যান্ডের শোরুমগুলো, বেশ একটা উৎসব ভাব চারিদিকে। ফিরে আসছি জাস্ট একটা ব্রেকের পর গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে।

ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি সিঙ্গাপুরে। আজ আমরা চলেছি সিঙ্গাপুরের দক্ষিণে সেন্টোসা আইল্যান্ড দেখতে। এই সেন্টোসা আইল্যান্ডে এসে মনে হলো যেন এক শপ পেয়েছি, দেশে এসে গেছি। একের পর এক গ্যালারি, অ্যামিউজমেন্ট পার্ক, চোখ ধাঁধানো সব রিসর্ট, ওয়াটার পার্ক সব এখানে আছে। এছাড়াও এখানে রয়েছে সেই নাম করা ইউনিভার্সাল স্টুডিও। স্কাই ডাইভিং তো অনেকবার দেখেছেন, হয়তো এক্সপিরিয়েন্সও করেছেন কেউ কেউ, কিন্তু এখানে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম। ইনডোর স্কাই ডাইভিং আমি আগে কোনো দিন দেখিনি। বিশাল স্টেডিয়ামের মতন এক স্পোর্টস পার্কে অনেকেই দেখি এই ইনডোর স্কাই ডাইভিং করছে। সেন্টোসাতে সুন্দর বিচ আছে, আবার এখানে থাকার জন্য কয়েকটা হোটেল আছে, ইচ্ছে হলে আপনি রাতে থাকতে পারেন, দারুণ এক্সপিরিয়েন্স হবে। আর রাতে যদি না থাকেন তাহলে একটা গোটা দিন কিন্তু আপনার লেগে যাবে এই পুরো সেন্টোসা ঘুরে দেখতে। ইভিনিংয়ে ফায়ার, সাউন্ড আর লেজার শোটা দেখে আমি তো একেবারে মুগ্ধ। পরের দিন আমরা চললাম জুরং বার্ড পার্ক দেখতে। এটা এশিয়ার সব থেকে বড় বার্ড পার্ক। টিকিট কেটে ঢোকার পর এখানেই সারাটা দিন কেটে গেল আমাদের। পার্কটা মোট 49টা ভাগে বিভক্ত, আর এখানে রয়েছে প্রায় 5000 প্রজাতির পাখি। তবে শুধু পাখি নয়, আমাদের জন্য একটা দারুণ বিস্ময় অপেক্ষা করছিল পার্কের ভিতরে, আর সেটা হলো আইভরি ফলস। দুর্দান্ত

সুন্দর এই জলপ্রপাত তার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি যেন কয়েক লক্ষ বছর আগের পৃথিবীতে পৌঁছে গেছি। জলের শব্দ আর তার সাথে একটানা ঝিঝি পোকার ডাক মিশে একটা আদিম আবহ তৈরি হয়েছে। মডার্ন পৃথিবী থেকে এক ঝটকায় যেন চলে এসেছে ট্রায়াসিক পিরিয়ডে। পিছনের জঙ্গল থেকে যে কোনো সময় বেরিয়ে আসতে পারে টিরেক্সের মতন একটা বিশাল ডাইনোসরাস। নিজের মনেই হেসে উঠলাম। জানি এটা একেবারেই অসম্ভব একটা ব্যাপার। পৃথিবী থেকে ডাইনোসরাসদের লুপ্ত হওয়ার প্রায় 65 মিলিয়ন বছর পর প্রথম মানুষের উদ্ভব হয়। সারাটা দিন দারুণ কাটলো, আজ সন্ধে হয়ে আসছে, তাই এবার আবার রওনা দিলাম আমাদের হোটেলের দিকে। পরপর তিনটি গানের পর আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক তিনটে গানের পর ফিরে এলাম আমি কৌশিক। সিঙ্গাপুরে আজ আমার চতুর্থ দিন, আর আজকের আইটিনারি অনুযায়ী আজ আমরা যাব সিঙ্গাপুর বটানিক্যাল গার্ডেন ঘুরতে। অসাধারণ সুন্দর এই বটানিক্যাল গার্ডেনটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অন্তর্গত। 1822 সালে এই গার্ডেনটা তৈরি করেন স্যার স্ট্যামফোর্ড। পরে এটা অনেকবার রেনোভেট করা হয়, এলাকাও বাড়ানো হয় অনেকটা। আজ এটা সিঙ্গাপুরের অন্যতম সেরা পর্যটন স্থান। এর ভিতরেই রয়েছে সেই বিখ্যাত ন্যাশনাল অর্কিড গার্ডেন, যার কথা এর আগে বহুবার শুনেছি। সিঙ্গাপুরের জাতির পিতা বলা হয় প্রেসিডেন্ট লি কুয়ানকে। 1995 সালে তিনি উদ্বোধন করেন 3 হেক্টর জুড়ে ছড়িয়ে থাকা অদ্ভুত সুন্দর এই অর্কিড গার্ডেনের। পৃথিবীর প্রায় সব রকমের অর্কিডের সম্ভার এখানে আছে। অর্কিড প্রেমীরা তো অবশ্যই একবার দেখে যেতে পারেন এই গার্ডেনটা। মোট 1000 প্রজাতির অর্কিড ছাড়াও রয়েছে বহু সংখ্যক হাইব্রিড অর্কিড। অধিকাংশ পর্যটকদের দেখা দেখি আমিও হেঁটেই ঘুরতে শুরু করলাম গার্ডেনটা। অর্কিডের রং দেখে তো চোখ ধাঁধিয়ে গেল। একসাথে এত রঙের অর্কিড হয় সেটা জানাই ছিল না আমার। বাগানটা অনেকটাই বড়, তাই পুরোটা আরাম করে ঘুরিয়ে দেখার জন্য এখানে প্রিমিয়াম বাস সার্ভিসও আছে। প্রকৃতি এবং সবুজের সাথে মানানসই অনেকগুলো রেস্টুরেন্ট আর কফি বার দেখলাম রয়েছে। মানে চলতে চলতে পেট পুজো বা গলা ভেজানো দুটোই চলতে পারে। আমাদের যেমন হাওড়া ব্রিজ বা ভিক্টোরিয়া মেমোরিয়াল হচ্ছে কলকাতার আইকনিক সিম্বল, তেমনি সিঙ্গাপুরের রাফেলস প্লেসে রয়েছে অর্ধেক সিংহ আর অর্ধেক মাছের একটা স্কাল্পচার। ওরা এটাকে বলে মালিয়ন অথবা মারমেড ও লায়নের কম্বিনেশন। সারা পৃথিবী এই সিম্বল দিয়েই সিঙ্গাপুরকে চেনে। একটি উল্টো দিকে রয়েছে সেই বিখ্যাত জাহাজ বিল্ডিং, এটা হলো মেরিনা বে স্যান্ডস হোটেল। সন্ধ্যার পর এসে দেখেছি এই জায়গার সৌন্দর্য সমস্ত সীমা ছাড়িয়ে যায়। এ সময় সামনের লেকের বোটগুলো এই সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। নানান আলোর খেলার মাঝে নানান রঙের পর্যটকদের ভিড়ে মুখরিত থাকে এই অঞ্চল। আমাদের এই সফর জারি থাকবে আপনাদের সাথে। হ্যাঁ, কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পরা। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন জগৎ নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: হার

0: দুজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমি এসেছি আপনাদের সাথে সিঙ্গাপুরে। এখানে এসে আজ সকালে বেরিয়ে একটা মেট্রো রেলের কার্ড কিনেছি, এতে খরচটা অনেকটাই কমে যাবে। মেট্রোতে করেই গেলাম রাফেলস প্লেস দেখতে, তারপর আবার মেট্রোতে করেই মূল শহরে ফিরে এলাম। দেশ থেকে আসার সময় এখানে খাবার নিয়ে যে দুশ্চিন্তা করেছিলাম সেটা দূর হয়ে গেছে। যেখানেই ফুড কোর্ট আছে সেখানেই ইন্ডিয়ান খাবার আছে, অতএব ঝামেলা নেই। অফিস আওয়ারে এখানকার লোকেদের মধ্যে একটা বিরাট ব্যস্ততা আছে, হেলে দুলে চলার কোনো কারবার নেই কারোরই এখানে। যে হোটেলে উঠেছি সে হোটেলের নিজস্ব একটা জিম এবং সুইমিং পুল আছে, আজ সুইমিং করব তাই কিছুটা তাড়াতাড়ি রুমে ফিরেছি। পুলের কাছে এসে দেখি বাচ্চা কাচ্চাতে বোঝাই পুল, আর বাচ্চাগুলো বেজায় লম্পজম্প করছে। সেটাও অসুবিধা ছিল না, হঠাৎ দেখলাম এক মহিলা টিউব ধরে পুলের ধারে ঝুলে রয়েছে, আর একজন পুরুষ ওই মহিলার পা ধরে সুইমিং পুলের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বারবার টেনে নিয়ে যাচ্ছে। মানে অনেকটা ওই আমাদের দেশের ঠেলা গাড়ির সামনে লোকটার মতো। এই দৃশ্য দেখার পর আমি একেবারে চুপসে গেলাম, বিষয়টা মাথায় ঢোকেনি, তাই সেটা বোঝার চেষ্টা করছি। এমন সময় ঝপাস করে এক আওয়াজ, এক বিশাল সাইজের ছেলে গোটা পুলটা কাঁপিয়ে দিল এক লাফে। আমি তো ভাবলাম এর এফেক্টে আজ বোধহয় একটা ভূমিকম্প বা সুনামি হতে যাচ্ছে। ধুস, আগে সিনেমায় কত দেখতাম ফাঁকা সুইমিং পুলে নায়ক বা নায়িকা একা একা মজা করছে, আবার এর মধ্যেই দেখলাম দুই মাঝ বয়সী নাকবোচা মঙ্গোলিয়ান মহিলা প্রস্তুতি নিচ্ছে পুলের সামনে এসে দাঁড়িয়ে। আমি তাদের এগিয়ে যেতে দেখে মনকে বোঝালাম, এই দুজন যদি আবার পুলের মধ্যে নামে তাহলে আমার আর জায়গা নেই, তাই পালিয়ে যা পাগলা পালিয়ে যা। মনকে বোঝালাম ব্যাপারটা, মন বুঝলো একটু পরে, এদিক সেদিক তাকিয়ে কোনো রকমে পালিয়ে বাঁচলাম ওখান থেকে। চলুন এখন একটা ব্রেক নিয়ে নিই আর শুনে নিই দুটো সুন্দর গান, তারপর আবার ফিরে আসি আপনাদের সাথে গ্লোবট্রটিং উইথ কৌশিক নিয়ে। আমাদের এই স্বপ্নের ট্যুর সফল করবে গ্লোব অল ইন্ডিয়া সার্ভিসেস লিমিটেড। এদের হোয়াটসঅ্যাপ নাম্বার +91 8100136126, অথবা আপনি এদেরকে ইমেল করতে পারেন info@globeindia.in, আর এদের ওয়েবসাইট হলো www.globeindia.in।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও

ফিরে এলাম আমি আপনার চলার সাথী কৌশিক, আর আপনারা শুনছেন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, সাথে রেডিও বাংলা .com মন যখন নিরুদ্দেশ। সিঙ্গাপুরের একটা প্রান্তে রয়েছে চায়না টাউন, এখানে রকমারি আইটেম দেখতে আর শপিংয়ের জন্য যাওয়া যেতে পারে। কিছু না কিছু কেনার মতো জিনিস আপনি এখানে অবশ্যই পাবেন। আর এখানকার সবথেকে বড় আকর্ষণ হলো এখানকার রাস্তার স্ট্রিট ফুড, স্পেশালি বড় চিংড়ি, কাবাব, সি ফুড, মালয়া সাতে, নুডলস, টমিয়াম স্যুপ ইত্যাদি। চায়নাটাউন থেকে হেঁটে কিছুটা সামনে গেলেই আছে ম্যাক্সওয়েল ফুড সেন্টার, এখানে খাঁটি সিঙ্গাপুরের খাবারের স্বাদ পাওয়া যাবে। রাস্তার দুই সারিতে স্ট্রিট ফুডের দোকান, মাঝে খাবার জায়গা, অনেক ট্যুরিস্ট এখানে আসে জাস্ট খাওয়া দাওয়া করতে, রীতিমতো লাইন দিতে হয় খাবারের জন্য, বিভিন্ন জুস সহ চায়নাটাউনের মতোই খাবার। আমরা ছবি দেখে কিছু খাবার অর্ডার দিলাম, স্বাদ কিন্তু অসাধারণ। খাবার কথা বলছি যখন, তাহলে তেলক আয়ের মার্কেটের কথা তো বলতেই হবে। সিঙ্গাপুরে এসে আমার দেখা সেরা স্ট্রিট ফুড সেন্টার এটাই। তেলক আয়ের অথবা ডাউনটাউন স্টেশনে নেমে কিছুটা হেঁটে আসতে হয় এই মার্কেটে। এখানে খাবার জন্য ট্যুরিস্টদের অসম্ভব ভিড় থাকে। এই হকার সেন্টারের ভিতরে যত ভিড়, বাইরের রাস্তায় তার চেয়ে বেশি ভিড়। এখানে সবচেয়ে সুস্বাদু খাবার হলো চিকেন সাতে, যা অবশ্যই টেস্ট করা দরকার, দুর্ধর্ষ খেতে। চিকেন ছাড়াও বিফ ও চিংড়ির সাথে পাওয়া যায়, এছাড়া সি ফুড, ডিমসাম, ফ্রাইড রাইসের মতন অন্যান্য স্ট্রিট ফুডও আছে এখানে। এবার একটু মার্কেটিং করার পালা। বুগিস স্টেশনের কাছেই আছে বুগিস শপিং মল, আর আমরা চললাম সেখানে। এটা হলো সস্তায় শপিংয়ের একটা জায়গা। মার্কেটটা বেশ বড়, জামা কাপড়, টি শার্ট, খেলনা, ঘড়ি, সুভেনির ইত্যাদি পাওয়া যায় এখানে। তবে বেস্ট রেটের জন্য কিছুটা কিন্তু দামাদামিও করতে হলো। এটা শপিংয়ের জন্য হাইলি রেকমেন্ডেড জায়গা। আর যেটা আপনার নজরে পড়বে সেটা হলো, এখানে ঢোকার মুখেই অনেক জুসের দোকান, হাজারো রকমের জুস, এছাড়া স্ট্রিট ফুড, বিউটি শপ, ফিশ স্পা ইত্যাদি আছে মার্কেটের উপরের তলাগুলোতে। চলুন এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই আর শুনে নিই পরপর তিনটে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট .com মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

সিঙ্গাপুরে আসলে সবাই মাস্ট ভিজিটের তালিকায় রাখে যে জায়গাটা, সেটা হলো এখানকার চিড়িয়াখানা। ছোট থেকে বড় সকলের জন্য অন্যতম বেড়ানোর জায়গা এই সিঙ্গাপুর জু। সিঙ্গাপুরের চিড়িয়াখানাটিতেও রয়েছে বিশেষ সব আকর্ষণ। প্রচলিত আছে ব্রিটিশরা সিঙ্গাপুর ছেড়ে চলে যাওয়ার সময় তাদের পোষা প্রাণীগুলো নাকি রেখে যায় এখানে। তারপরই আনুষ্ঠানিকভাবে 1973 সালে সকলের জন্য খুলে দেওয়া হয় চিড়িয়াখানাটি। এখানে প্রায় 300 প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়। টিকিট কেটে একবার ঢুকে পড়লে সারা দিন দারুণ কাটবে এখানে, আর বাচ্চাদের আনন্দ হবে সব থেকে বেশি। এখানে থেকে হোটেলে ফেরার পথে আরেকবার দেখে নিতে পারেন মালাউন পার্ক। মালিন বা সিংহ মৎস্য হচ্ছে সিঙ্গাপুরবাসীদের গর্বের প্রতীক, আবার বীরত্বের প্রতীকও বটে। একটা বেশ পুরানো গল্প আছে এই নিয়ে। বহু বছর আগে সিঙ্গাপুর যখন তেমাশেক বা সমুদ্র নগরী নামে পরিচিত ছিল, তখন প্রচণ্ড এক সামুদ্রিক ঝড় ওঠে দ্বীপে। অধিবাসীরা তখন নিজেদের সঁপে দেয় ঈশ্বরের হাতে। ঠিক তখনই সমুদ্র থেকে সিংহ মৎস্য আকৃতির এক জন্তু এসে ঝড়ের বিরুদ্ধে লড়াই করে বাঁচিয়ে দেয় এই অধিবাসীদের। আর সেই থেকে মার্লিন নামের সিংহ মৎস্য সিঙ্গাপুরীদের গর্ব আর বীরত্বের প্রতীক। এ মার্লিনের এই মূর্তি মেরিনা বে তার মালডাউন পার্কে অবস্থিত। রাতের বেলায় মেরিনা বে চারপাশে শুরু হয় চোখ জুড়ানো লেজার শো। চেষ্টা করবেন অবশ্যই সেটা দেখার। এই মেরিনা গার্ডেন্স বাই দ্য বে একটা অপূর্ব সুন্দর জায়গা। বিপুল সংখ্যক পর্যটক রোজ আসে এখানে। যথারীতি সন্ধ্যার পর এর সৌন্দর্য আরও বেড়ে যায়। মেরিনা বে পার ঘেঁষে

এই বাগান, এখানে সারা দিন নানান ধরনের ইভেন্টে অংশগ্রহণ করা যায়। বাগানটির এক এক প্রান্তে এক এক ধরনের আয়োজন রয়েছে, আর রয়েছে বাচ্চাদের জন্য প্রচুর রাইড। এখান থেকে হাঁটতে হাঁটতে আমি চলে গেলাম মেরিনা সাউথ পায়ার্সে। এটা আসলে আমাদের ওয়াইজ্যাকের মতন, তবে ছোট আকারের। সাগরের তীর ঘেঁষে এই জেটিটা তৈরি করা হয়েছে। এখান থেকে নানান জায়গায় লঞ্চ ছেড়ে যায়, আর এখানেই রয়েছে মেট্রো রেলের শেষ স্টেশন। হোটেলে ফিরবো বলে একটা ট্রেনে উঠে পড়লাম, পুরো ট্রেন ফাঁকা। একটা ভুতুরে গা ছমছমে পরিবেশ বিরাজ করছে। এটার আলাদা একটা মজা আছে। সিঙ্গাপুরের প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গা এরা কাজে লাগিয়েছে, হয় ব্যবসায়িক উদ্দেশ্যে, নয়তো সৌন্দর্যের জন্য। পরপর দুটো গানের উপরে আমি আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: Bangalir adda mane ki shudhu ei golpo naki মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।
5: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আগেই বলেছিলাম সেন্টোসার কথা, ওখানে যাওয়ার জন্য হোটেলের সামনে থেকেই বাস পাওয়া যায়। বাসে উঠেই বেশ অবাক হলাম, হিজাব পরা এক মহিলা চোখে কালো চশমা পরে বিরাট এই দোতলা বাস চালাচ্ছে। জাস্ট অ্যামেজিং। সেন্টোসা মূলত একটা থিম পার্ক, নানান ধরনের রাইড, মিউজিয়াম, বিচ ও সিনেমার ব্যবস্থা আছে এখানে। এখানকার ইউনিভার্সাল স্টুডিও পৃথিবী বিখ্যাত। আমি প্রথমেই কেবল কারে চললাম, ভালো লেগেছে ঠিক, তবে এটা দার্জিলিংয়ের রোপওয়ের মতনই এত এক্সাইটিং নয়। দেখলাম এখানে কেউ একা আসে না, এমনকি দোকাও কম আসে, এখানে সবাই আসে ছোট বাচ্চাদের নিয়ে। এখানে আমার একা একা ঘুরতে মোটেই ভালো লাগছিল না, বাচ্চাদের নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসব সেই প্ল্যানটা ঠিক করলাম। এখানে একাধিক মনোরেল আছে, এতে করে সেন্টোসার মধ্যে চারটি স্পটে যাওয়া আসা করা যায়, আর এটা পুরো ফ্রি। স্পটে পৌঁছে হেঁটে হেঁটে যতখানি সম্ভব দেখার চেষ্টা করছি। এর মধ্যেই আবার এক পশলা বৃষ্টি শুরু হয়ে গেল। এ বৃষ্টি আমাদের দেশের বৃষ্টির মতোই, একদল খুদে বাচ্চা দেখি এক মহিলার তত্ত্বাবধানে ফ্লোরে বসে খেতে শুরু করেছে। ঘুরে ফিরে আরেকবার আসলাম ওই মুস্তাফা সেন্টারে। দুটি বিরাট সাইজের বিল্ডিংকে সমন্বয় করে এই ওয়ান স্টপ শপিং মল তৈরি করা হয়েছে, এখন আরও বাড়ানো হচ্ছে। শুরুটা করেছিলেন মুস্তাফা নামে এক ইন্ডিয়ান ভদ্রলোক। এখানে পাওয়া যায় না এমন কিচ্ছু নেই, এখানকার প্রায় সব কর্মচারী ইন্ডিয়ান। এখানে নাকি কেউ কোনো কিছু পাহারা দেয় না, তবে চুরি করে ধরা পড়লে 7 বছরের জেলসহ জরিমানা হতে পারে। এখানকার স্থানীয় মানুষেরা শরীর নিয়ন্ত্রণের ব্যাপারে বেশ সতর্ক। বিকেলবেলা পার্কগুলোতে দল বেঁধে সবাই জগিং করে। এয়ারপোর্ট থেকে হোটেল আসার সময় অভিজ্ঞ ট্যাক্সি ড্রাইভার বলেছিলেন, এখানকার 99% লোকের নিজস্ব অ্যাপার্টমেন্ট আছে, সরকার অ্যাপার্টমেন্ট বানিয়ে জনগণের কাছে বিক্রি করে। সামর্থ্য অনুযায়ী কেউ 2 রুমের, কেউ 3 রুমের, কেউ বা 4 রুমের অ্যাপার্টমেন্ট কিনে নেয়। তিনি আরও বলেছিলেন, তোমার যদি একটা বাসস্থান না থাকে তবে তুমি মনোযোগ দিয়ে কাজ করবে কেমন করে। 6 দিনের এই সিঙ্গাপুর দর্শনে বুঝলাম এখানে এক সুন্দর ইনফ্রাস্ট্রাকচার ও সিস্টেম গড়ে উঠেছে, মানুষের মধ্যে সততা ও প্রফেশনালিজম ডেভেলপ করেছে, যার কারণে তাদের উন্নতি এত দ্রুত হয়েছে এবং আরও হচ্ছে। চলুন এখন শুনে নিই পরপর 3টে গান, তারপর আমি ফিরে আসছি আপনাদের কৌশিক সঙ্গে নিয়ে গ্লোব ট্রটিং উইথ কৌশিক।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

0: হেলা।
1: পর্যটন সিঙ্গাপুরের অন্যতম প্রধান শিল্প এবং দেশটির অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে। প্রতি বছর কয়েক মিলিয়ন পর্যটক সিঙ্গাপুর ভ্রমণ করে। সিঙ্গাপুর চিড়িয়াখানা পৃথিবীর প্রথম ও একমাত্র নাইট সাফারি। নাইট সাফারিতে গভীর রাতে জঙ্গলের ভিতরের নানান পশু পাখিদের মাঝ দিয়ে ট্র্যাম করে পর্যটকরা বিচরণ করেন। বাঘ, হরিণ, ভালুক, হাতি, উট, কুমির এই সাফারিতে প্রাণীদের মধ্যে অন্যতম। এই সাফারিতে পশু পাখিরা উন্মুক্তভাবে ঘুরে বেড়ায়। সিঙ্গাপুর নামটি এসেছে মালয়েশিয়ান শব্দ সিঙ্গাপুরা থেকে, যেখানে সিঙ্গা শব্দটি হচ্ছে সংস্কৃত শব্দ সিমহা থেকে, যার অর্থ সিংহ, এবং পুরা শব্দটির অর্থ সিটি বা শহর। মালয় কাহিনী অনুসারে 1299 সালে স্যাং নীলা উতামা আজকের সিঙ্গাপুরকে সিঙ্গাপুরা নামে নামকরণ করেন। স্যাং নীলা উতামা তখন শ্রীবিজয়া সাম্রাজ্যের রাজধানী পালেমবাং এর রাজপুত্র ছিলেন। একদিন তিনি ও তার কিছু সৈন্য মিলে বিনতান দ্বীপে শিকার করতে যান। শিকারের সময় সে একটা হরিণের পিছু নিতে নিতে একটা ছোট্ট পাহাড়ের কাছে গিয়ে পৌঁছয়। কিন্তু সেখানে গিয়ে তিনি আর হরিণটাকে দেখতে পাননি। তারপর হরিণটাকে শিকারের উদ্দেশ্যে সামনে থাকা একটা বড় পাহাড়ের চূড়ায় ওঠার সিদ্ধান্ত নেন। পাহাড়ে ওঠার পর তিনি ঠিক সামনেই আরও একটা ছোট্ট দ্বীপ দেখতে পান। মন্ত্রীকে জিজ্ঞাসা করার পর তিনি জানতে পারলেন দ্বীপটির নাম নাকি তেমাসেক। তিনি সেখানে যাওয়ার জন্য তার লোকজনকে আদেশ করলেন এবং জাহাজে চড়ে তেমাসেক দ্বীপের উদ্দেশ্যে রওনা হলেন। তা এই তেমাসেক যাওয়ার পথেই তার জাহাজ সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে। ঝড়ের তাণ্ডব লীলা বেড়ে যাওয়ার কারণে তিনি জাহাজ থেকে ভারী মালগুলো সব ফেলে দেওয়ার আদেশ দেন। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছিল না। এদিকে ঝড়ের গতি ক্রমশ বেড়েই চলেছিল। এরকম অবস্থায় জাহাজের ক্যাপ্টেন রাজপুত্র স্যাং নীলা উতামাকে তার সোনার মুকুটটাও সাগরে ফেলে দেওয়ার কথা বলেন। ক্যাপ্টেনের কথা অনুযায়ী স্যাং নীলা তার মাথার মুকুট সমুদ্রে ফেলে দিলেন। অদ্ভুত ব্যাপার, কিছুক্ষণের মধ্যেই ঝড় থেমে গেল আর তারা সবাই তেমাসেক দ্বীপে নিরাপদে পৌঁছে গেলেন। সেখানে তিনি হঠাৎই দ্রুত গতিতে জঙ্গলের দিকে চলে যাওয়ার একটি জন্তুকে দেখতে পান। মন্ত্রী ঠিক মতো দেখতে না পেয়ে সিংহ নামে অভিহিত করে। এরপর স্যাং নীলা উতামা সেখানে বাস করা শুরু করলেন এবং একটা শহর প্রতিষ্ঠা করেন। তিনি শহরটির নাম দেন সিঙ্গাপুরা বা সিংহের শহর, দ্য সিটি অফ লায়ন। তবে সব থেকে মজার বিষয় হল সিঙ্গাপুরে কিন্তু কোনো সিংহ নেই। মনে করা হয় স্যাং নীলা উতামা যে জন্তুটিকে দেখেছিলেন সেটি আসলে সিংহ ছিল না, সেটি ছিল মালয়েশিয়ান বাঘ। চলুন এখন শুনে নিই পরপর খুব সুন্দর দুটো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইত কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালি মানে গানের অন্ধভক্ত,
1: কারোর কাছে বাংলা গান মানে জীবনের উচ্ছ্বাস। আবার কারোর কাছে প্রেমের ফাগুন মাস, কারোর কাছে বাংলা গান এখনো যেন সেই নস্টালজিয়া। আবার কারোর মতে গানে গানে সেই পুরনো দিনে হারিয়ে যাওয়া।
2: একদিন দল বেঁধে কজনে মিলে যায় ছুটে খুশিতে হারাতে।
0: আর এবার সেই সব ভালো লাগা অনুভূতি রেডিও বাংলা নেট.কম এর নিবেদন, হারানো সুর প্রতি শনিবার শুনতে একদম ভুলবেন না।

মূলত ১৯৬৩ সালে ব্রিটিশদের কাছ থেকে সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে, কিন্তু তখনও তারা মালয়েশিয়ার অন্তর্ভুক্ত ছিল। মতের মিল না হওয়ায় ১৯৬৫ সালে তারা মালয়েশিয়া থেকে আলাদা হয় এবং নিজেদের স্বাধীন সার্বভৌম দেশ প্রতিষ্ঠা করে। সে সময় সিঙ্গাপুরকে নিয়ে খুব বেশি বলার মতো কিছুই ছিল না। সিঙ্গাপুরের পরিচয় ছিল শুধুই একটি মাছ ধরা কেন্দ্র হিসাবে। এই দেশে তখনকার বেশিরভাগ মানুষ ছিল অশিক্ষিত এবং মাছ ধরাই ছিল তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। ৭১৬ বর্গ কিলোমিটারের দেশটি ছিল এক কথায় অপরাধ ও দারিদ্রতায় জর্জরিত একটি মৎস্য ব্যবসা কেন্দ্র। ছোট্ট এই নগর রাষ্ট্রের উল্লেখ করার মতন কিছুই ছিল না তখন। প্রাকৃতিক সম্পদই দেশের উন্নয়নের একমাত্র চাবিকাঠি। এই কথায় যারা বিশ্বাস করেন তাদের জন্য বলছি, সিঙ্গাপুরে কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না বললেই চলে। মালয় এবং চীনাদের ভিতরে ঝগড়ার কারণেই আইন শৃঙ্খলার ব্যবস্থাও ছিল বেশ খারাপ। এক কথায় তখনকার সিঙ্গাপুর আর এখনকার সিঙ্গাপুরের মধ্যে আকাশ পাতাল তফাত ছিল। তখন কেউ চিন্তাও করেনি যে এই বিপর্যয় কাটিয়ে উঠে সিঙ্গাপুর কখনো উন্নত দেশের তালিকায় নাম লেখাতে পারবে। এই বিপর্যয় সামলিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব যার কাঁধে পড়ে, তিনি হলেন সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান। তাকে বলা হয় আধুনিক সিঙ্গাপুরের জনক। ১৯৬৫ সালে মালয়েশিয়া থেকে দেশকে পৃথক করতে লি কুয়ান অগ্রণী ভূমিকা পালন করেন। এরপর শক্ত হাতে তিনি দেশের হাল ধরেন। তারা প্রাণ চেষ্টায় এবং বুদ্ধিমত্তায় ধীরে ধীরে সিঙ্গাপুর আলোর পথে হাঁটা শুরু করে। তিনি প্রথমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেন এবং অপরাধ প্রবণতা কমিয়ে আনেন। এরপর তিনি দেশের একমাত্র সম্পদ জনসংখ্যাকে কাজে লাগানোর বিস্তর পরিকল্পনা গ্রহণ করেন। তিনি মানুষের সততাকে সবচাইতে বেশি মূল্যায়ন করতেন, এমনকি মেধার চাইতেও বেশি। তিনি মনে করতেন মানুষের সকল শিক্ষা ও মেধার কোনো মূল্যই নাই যদি না সে সৎ হয়। ফলস্বরূপ কয়েক বছরের মধ্যে বেকারত্বের হার কমে মাত্র ৩% চলে আসে, প্রবৃদ্ধি বেড়ে যায় প্রায় ৮%। কুয়ানের দূরদর্শিতায় ৮০ দশকে সিঙ্গাপুর কম্পিউটার যন্ত্রাংশ তৈরি করা শুরু করে দেয়। দেশে পর্যটকদের আগমনকে উৎসাহিত করার জন্য ১৯৮১ সালে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট উন্মুক্ত করা হয় এবং সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রতিষ্ঠিত হয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সমস্ত দুর্দশাকে পিছনে ফেলে সিঙ্গাপুর আজ পৃথিবীর ২২তম ধনী দেশ। সিঙ্গাপুরের জীবনযাত্রার মান উন্নতির দিক থেকে এশিয়ার মধ্যে চতুর্থ। এখানকার ৮৩% মানুষই উন্নত হাউজিং এস্টেটে বসবাস করে। এসব পরিসংখ্যাই বলে দেয় যে সিঙ্গাপুর আজ ইউরোপের থেকে কোনো উন্নত রাষ্ট্রের চাইতে কোনো অংশে কম নয়। এখানে এসে দেখলাম এখানকার চমৎকার পরিচ্ছন্নতা। যেখানে সেখানে ময়লা ফেলা কিন্তু এদেশে দণ্ডনীয় অপরাধ। কেউ যদি তা করে তাহলে তাকে শাস্তি হিসাবে ১ দিন ওই এলাকার ঝাড়ুদারের দায়িত্ব পালন করতে হয় এবং পরিচ্ছন্নতা বিষয়ক সেমিনারে অংশ নিতে হয়। দক্ষিণ পূর্ব এশিয়াতে অবস্থানের কারণে সিঙ্গাপুরে তাপমাত্রা এবং আর্দ্রতা দুই বেশি থাকে প্রায় সারা বছরই। এ কারণে বছরের যে কোনো সময় আপনি সিঙ্গাপুর ভ্রমণ করতে পারেন। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে সবচাইতে বেশি পর্যটক সমাগম ঘটে সিঙ্গাপুরে। এই সময় গেলে আপনি অনেক উৎসব এবং ইভেন্টে যোগ দিতে পারবেন। এর মধ্যে বিখ্যাত সিঙ্গাপুর সেল ফেস্টিভ্যাল আর ফুড ফেস্টিভ্যাল। ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময় ভিড় কম থাকে
এবং আবহাওয়াও থাকে বেশ মনোরম। সিঙ্গাপুরে বর্ষাকাল থাকে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত, এই সময় পর্যাপ্ত বৃষ্টিপাত হয়ে থাকে। সিঙ্গাপুরের অন্যান্য আকর্ষণগুলোর মধ্যে ফ্লাইয়ার অন্যতম, একে নির্দ্বিধায় পৃথিবীর বৃহত্তম নাগরদোলা বলা চলে। $240 মিলিয়ন ব্যয়ে নির্মিত 165 মিটার উচ্চতার এই নাগরদোলাটি 2008 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। রাতের বেলা এই নাগরদোলায় চড়ে চমৎকার আলোকোজ্জ্বল সিঙ্গাপুরের 360 ডিগ্রি দৃশ্য দেখার চাইতে রোম্যান্টিক আর কি হতে পারে বলুন তো? আপনি ইচ্ছা করলে এই নাগরদোলায় থাকাকালীন অবস্থায় আপনার ডিনারটাও সেরে নিতে পারেন। এক কথায় অপূর্ব কিছু অনুভূতি পাবেন এখানে। সকাল 8:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত খোলা থাকে এই ফ্লায়ার। এখন আমাদের বাড়ি ফেরার পালা, আবার ফিরে আসব পরের সপ্তাহে এরকমই কোনো একটা নতুন জায়গার কথা জানাবো আপনাদের। কেমন লাগছে আমাদের এই প্রোগ্রাম আমাদের অবশ্যই জানান, আর কিভাবে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +91 8100 136 126, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর এই বছরটা আপনাদের সবাইয়ের কাটুক ভীষণ ভীষণ ভালো এবং আনন্দে। তবে একটু দাঁড়ান, এক্ষুনি পালাবেন না কোথাও, আপনার জন্য রয়েছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখি কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
2: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
1: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
3: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি না সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ছুঁড়ে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি, ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া, পচে আছিস বাসি মরা, মানুষ নেই আজ আছে শুধু জাত শিয়ালের হুক্কা হুয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সম সহনশীল, তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছুঁইর ছোট্ট ঢিল। যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে, রইবে মানুষ নেই পারোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, দিনকানা সব দেখতে পাসনি দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে তোদের পিসাচ জাতের জাঁতা কলে। তোরা জাতের চাপে মারলি জাতি, সূর্য তেজি নীলি বাতি, তোদের জাত ভগীরথ এনেছে জল, জাত বিজাতের জুতো ধোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির, বুঝলি না সেই বিধির বিধি, মনুর পাই নোয়া শির। ওরে মূর্খ ওরে জড়, শাস্ত্র চেয়ে সত্য বড়, তোরা চিনলি নে তা চিনির বলদ, সার হলো তাই শাস্ত্র বওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, সকল জাতি সৃষ্টি যে তাঁর, এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান, তাঁর কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তাঁর ঘৃণা করে, স্রষ্টায় পুজিস জীবন ভরে, ভস্মে ঘৃত ঠালা সেজে বাছুর মেরে গাভি দোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, বলতে পারিস বিশ্ব পিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তার লাগলে ছোঁয়া, অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই, ওরে ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতের বালাই, তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পইতে টিকি টুপি টোপর সব সেতা ভাই একাকার। জাত সে শিখে তোলা রবে, কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন চাঁড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, এই আচার বিচার বড় করে প্রাণ দেব তাই ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপেই আজ উঠতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা। তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র, নাই সম্মান নাইকো অস্ত্র, এই জাত জুয়াড়ির ভাগ্যে আছে আরো অশেষে দুঃখ সওয়া। জাতের নামে বদ জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া।
0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

ভাই তোরা পারিস কি করে? না না, আপনাকে বলছি না, বলছিলাম ওদেরকে, যাদের কাণ্ড কারখানা দেখে আমার জাস্ট এই কথাটাই মনে হয়। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে কিছু ওয়ার্কিং মানুষের পরিচয় করব। মানে ওয়ার্কিং মানুষ মানে এরকম সমস্ত কাজকর্ম তারা করেন যে তারপরে আমার তো মাথা একদম ঘুরে যায় জানেন। মানে এদের কাজকর্ম, এদের চিন্তাভাবনা দেখলে মনে হয় যে ভাই তোরা পারিস কি করে। তো এরকমই কয়েকজনের কথা আমি ওরাও আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনার সঙ্গে শেয়ার করবো আমার এক বন্ধুর কথা, যে হলো গিয়ে না প্রেমী আগে। হ্যাঁ হ্যাঁ, না প্রেমী। আচ্ছা, খুলেই বলি ব্যাপারটা আপনাকে, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কম শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এমন কয়েকজনকে নিয়ে যাদের কাণ্ড কারখানা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে ভাই তোরা পারিস কি করে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমার এই বন্ধু। সে বন্ধু হলো না প্রেমী, মানে ব্যাপারটা হলো সে এখনো পর্যন্ত বোধ হয় কয়েক হাজার মেয়েকে প্রপোজ করেছে এবং প্রত্যেকেই সপাটে না বলে দিয়েছে। আর এই না ব্যাপারটা নাকি ওকে এই জীবনের পথে এগিয়ে যেতে অনেক সাহায্য করেছে, মানে প্রত্যেকটা নার পরে নাকি সে নতুনভাবে এনার্জি পায়। কি পায় আমি ঠিক জানি না, কিন্তু নতুনভাবে এনার্জি পেয়ে যে ও কি করে সেটাও এখনো পর্যন্ত আমার কাছে ক্লিয়ার নয়। যাই হোক, ওর এই না প্রেমীর ব্যাপারটা যে আমার জাস্ট একটা কথাই মনে হয় যে ভাই তোরা পারিস কি করে বলতো। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরো একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করবো। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

বাঙালির মহোৎসব হচ্ছে দুর্গাপুজো, দুর্গোৎসব। তো সেই দুর্গোৎসবে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন কলকাতায় আসে এবং কয়েকজন আবার কলকাতা থেকে বাইরেও চলে যায়। যাই হোক, গল্পটা হচ্ছে সেটা নয়, গল্পটা হচ্ছে আমার এক বন্ধুকে নিয়ে। সেই বন্ধু পুজোর সময় কোনো রকম কাণ্ড কারখানার মধ্যে জড়িত থাকে না, মানে কোথাও সে যায় না, কোথাও ঘুরতে যায় না, চুপচাপ বাড়িতেও বসে থাকে না। সে আমাদের পাড়ার মোড়ে একটি অস্থায়ী দোকান খোলে এবং দোকানে সে প্রত্যেকবার চা, সিঙ্গারা, চপ, লজেন্স ইত্যাদি বিক্রি করে এবং প্রত্যেকবার পুজোর শেষে দেখা যায় যে তাতে লাভের থেকে লোকসানটাই হয়েছে বেশি। তবুও তার সেই অদম্য ইচ্ছাকে সম্বল করে সে প্রত্যেকবার ওই দোকানটা করে এবং আমার জাস্ট একটা কথাই মনে হয় যে ভাই তোরা পারিস কি করে। তো রেডিও বাংলানেট.কম এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এরকম কয়েকজনকে নিয়ে যাদের কাণ্ড কারখানা জেনে আমার বা দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে ভাই তোরা পারিস কি করে। তো এরকমই আরো একজনের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

তো অনেক রকম স্বপ্ন থাকে। তো আমার যে ব্যান্ড আছে, অর্থাৎ আমার যে গানের ব্যান্ড আছে, তার একজন লিড ড্রামার আছে, মানে সে ড্রামস বাজায়। আর তার স্বপ্ন বলছি আপনাকে, কিন্তু তার আগে আপনাকে জানাই, রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে জানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আপনার সঙ্গে শেয়ার করছি এমন একজনের কথা বা এমন কয়েকজনের কথা যাদের কাণ্ড কারখানা দেখে জাস্ট আমার একটা কথাই মনে হয়েছে, যে ভাই তোরা পারিস কি করে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমার সেই ব্যান্ডের ড্রামার আর কি, আর সেই ড্রামার বন্ধু আমার, তার একটি স্বপ্ন হচ্ছে সে এভারেস্টে উঠবে। না, এরকম স্বপ্ন তো লোকজনের হতেই পারে, কিন্তু তারপরে স্বপ্নটা আরো চমকপ্রদ এবং চাঞ্চল্যকর। তারপরে স্বপ্ন হচ্ছে সে এভারেস্টের চূড়া থেকে স্কি করে করে করে করে করে একদম সমতলে নামবে। আর এই স্বপ্নটা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, মা ওকে তাল দাও, ওকে লয়ে দাও, ওকে সব দাও, কিন্তু প্লিজ এই সমস্ত স্বপ্ন দিও না ওকে। আর একটা কথাই মনে হয়েছে যে ভাই তোরা পারিস কি করে। তো আজকে এই রেডিও বাংলা নেই ডট কমে আমাদের ইচ্ছে জানার আড্ডার আসলে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন, অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে জানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

তখন কলেজ ডেজ, সবেমাত্র কলেজে উঠেছি, সেকেন্ড ইয়ারে পড়ি। এমন সময় আমার এক বন্ধু একটি বাইক কিনলো, এবং বাইক কিনে সে যে কাজটা শুরু করলো সেটা হচ্ছে উইলি। উইলি মানে বোঝেন তো, মানে পেছনের চাকায় ভর করে বাইকটাকে ঘুরিয়ে ফেরানো। তার কারণ হচ্ছে কলেজের জিঙ্কু মামুনিদের সে আর কি ইমপ্রেস করতে চেয়েছিল। ফলাফলটা হাতেই পেয়েছিল, পপাত চ এবং ঘপাত চ, অর্থাৎ বাইক নিয়ে একদম রাস্তায় এবং পা দুটো ভেঙে চৌচির আর কি। যাই হোক, মোটামুটি 6 মাসের ধাক্কা। 6 মাস পরে সে যখন আলটিমেটলি উঠে দাঁড়ালো, তখন সে বাইকটা নিয়ে আবার উইল করতে স্টার্ট করলো। এবং এই জিনিসটা স্বচক্ষে দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, যে ভাই তোরা পারিস কি করে? তোরা একটু বাংলা নেই ডট কমে শুনছি নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে এরকম কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যাদের কাণ্ড কারখানা দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, একটা কথাই মনে হয় যে ভাই তোরা পারিস কি করে? তো এরকম কিছু মানুষ কি আপনার জীবনেও আছে, যাদের কাণ্ড কারখানা দেখেও আপনার জাস্ট একটা কথাই মনে হয় যে ভাই তোরা পারিস কি করে? তাহলে জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট.com চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

radiobanglanei.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে। শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা এবং প্রত্যেক দিনের মতো আজকেও গান্দুরিয়ার আড্ডা শুরু হয়েছে। এবং অবশ্যই যে কথা বলার সেটা হচ্ছে ভালো ভালো কথা, ভালো ভালো খাবার দাবারের কথা, ভালো ভালো ঘুরতে যাওয়ার কথা এবং তার সাথে সাথে মনের কিছু কথা, সেই সব কিছু নিয়ে আজকের গান্দুরিয়ার আড্ডা। এবং আজকের আড্ডায় মন ভালো করার একটা জিনিস তো রয়েছেই, কি রয়েছে সেটা ক্রমশ প্রকাশ্য এবং ভালো ভালো কথার সাথে মন ভালো করার বেশ কিছু গানও রেখেছি শুধুমাত্র আপনার জন্য।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

করো হঠাৎ, তুমি হাত বাড়ালে এই বাতাসে আর পৃথিবী থেমে গেল কোনো একদিন।

খাদ্য রসিক, কিন্তু খাদ্য রসিক যে শুধুমাত্র বাঙালিরা এটা কিন্তু আমি একটু মানতে নারাজ। কারণ অনেক অবাঙালি বন্ধুরা আছে যারা কিন্তু কবচি ডুবিয়ে খেতে ভালোবাসে, মানে এই যে জাত পাত বা বাঙালি অবাঙালি এই সব কিছু না, খাবারের সাথে জাস্ট জাস্ট যায় না। ঠিক সেই রকমই যারা মাছ খেতে ভালোবাসেন, যারা অবাঙালি হয়েও মাছ খেতে ভালোবাসেন, তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই চিংড়ি মাছ পছন্দ করে এবং তার সাথে সাথে ইলিশ মাছ। আর ইলিশ মাছের কথা বলতে গিয়ে আমার মুখে এক গাল হাসি চলে আসে, কারণ আমি ডাইহার্ড ফ্যান ইলিশ মাছের। তো আজকের আড্ডাটা স্পেসিফিক সেই সব মানুষদের জন্য যারা ইলিশ মাছ খেতে ভালোবাসেন, এবং তাদের জন্য যে যারা খেতে ভালোবাসেন না, কেন ভালোবাসেন না।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
0: What if for just 2 days you could feel home all over again? This June 6th and 7th, your heart has a destination. We're us at 2026 at the iconic Chiswick Town Hall. A celebration where heritage comes alive, where music touches soul, and every smile feels like a family. Experience mesmerizing performances by eminent artists from India. Shop to your heart's content and indulge in the irresistible flavors of authentic Indian cuisine. And this isn't just an event, it's your stage, your talent, your voice, your story. Join us at Virasat 2026, June 6th and 7th at the Chiswick Town Hall. To book your tickets, log on to virasat.co.uk. Radio partner, radiobanglanet.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
6: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

radiobangladesh.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আজকে আমি পদ্মার ইলিশ, গঙ্গার ইলিশ সব কিছু নিয়ে গান্দুরিয়ার আড্ডায় বসে পড়েছি এবং জাস্ট শুনতে চাই যে ইলিশ কেন আপনার খুব প্রিয়, বা ইলিশকে কেন আপনি একদমই পাতে রাখতে চান না। মানে যদি দল করা হয়, আমার মনে হয় বেশি দল অবশ্যই পাবে যে যারা ইলিশ খেতে ভালোবাসে। আমি একটা সোশ্যাল মিডিয়া স্টিকার দেখছিলাম, মানে চোখে লাভ হয় না, চোখে ইলিশ মাছ রেখে দিয়েছে, আর ওই স্টিকারটা আমার খুবই প্রিয়। তার কারণ আমার মনে হয় যে যদি আমি বুকের বাঁদিকে ইলিশ মাছকে রাখতে পারতাম তাহলে সত্যিই খুব ভালো হতো, এবং মন খারাপের দিন হোক রাত হোক ইলিশ মাছ ভাজা বা সর্ষে ভাপা ইলিশ যদি বাদে পড়ে তাহলে আর কিচ্ছু চাই না, কাউকে চাই না, যতটাই মন ভেঙে টুকরো টুকরো হয়ে যাক না কেন, ওই ইলিশ মাছের ভাজা বা ইলিশ মাছের কাটা আমার মন জুড়ে দিতে একদম পারফেক্ট।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আজকে কিন্তু গঙ্গার ইলিশ, পদ্মার ইলিশ নিয়ে বেশ মজাদার কথা হচ্ছে। মোটামুটি পাতে থাকছে আমাদের প্রিয় মাছ ইলিশ মাছ। আমাদের, আমি বলে ফেলেছি ভুল করে, আমি আমাদের বলতে কিন্তু সেই দলটাকে বোঝাতে চাইছি যে যারা ইলিশ মাছ ভালোবাসে। যাই হোক, আমরা সবাই জানি যে সমুদ্রের মধ্যে ইলিশ মাছ বড় হয় এবং স্বাদু জল বা মিষ্টি জলে তারা আসে এবং সেখানেই বংশ বিস্তার করে, এবং তারপরে সেখানেই বড় হয় ইলিশ মাছ। আর তারপরে গঙ্গার টেস্টি টেস্টি ইলিশ বা পদ্মার টেস্টি টেস্টি ইলিশ আমাদের পাতে চলে আসে, আর তারপর মা দারুণ দারুণ রান্না করে আমাদেরকে মানে জাস্ট ভুলিয়ে দেয়। তো আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ইলিশ মাছ দেওয়া হলো এবং অবশ্যই আপনাকে একটা পদ রান্না করতে হবে, এবং চোখ বন্ধ করে যেটা আপনি রান্না করতে পারবেন এবং চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন সেই রান্নাটা দুর্দান্ত হতে চলেছে, অর্থাৎ আপনার ফেভারিট আইটেম কি, তাহলে কোনটা আপনি এগিয়ে রাখবেন? ভাজা মাছ নাকি ভাপা ইলিশ নাকি সর্ষের ঝাল ইলিশ নাকি ইলিশ মাছের টক? হ্যাঁ, তেঁতুল দিয়ে ইলিশ মাছের টক খাবেন কোনোদিনও? কেমন লাগে তারপর আমাকে জানাবেন।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

যে মাছের টক নিয়ে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, টক ব্যাপারটাই কিন্তু একটু আমার মনে হয় মেদিনীপুর বা ওই দিকটায় ঝাড়গ্রাম, ওখানকার মানুষরা কিন্তু ভীষণ পরিমাণে টক খেতে ভালোবাসেন, তেঁতুলের টক। আর আমরা যদি সাউথ ইন্ডিয়ার দিকে যাই, সেখানে তো আমরা সবাই জানি যে ওরা কতটা টক প্রিয়। তো প্রধানত আমি ছোটবেলা থেকে বড় হয়েছি এবং ইলিশ মাছের যখনই কোনো না কোনো পদ হতো, তার সাথে সাথে এই তেঁতুলের টকটা কিন্তু থাকতো। আমার মনে হয় যে অনেকের কাছে হয়তো এই রান্নাটা একটু হলেও অজানা, মানে অনেকের বাড়িতেই হয়তো এই রান্নাটা হয় না, কিন্তু অনেকেই আবার এইটা খেতে ভালোবাসেন। আজকে আমার মনে হলো যে ইলিশ মাছ কত দরে বিক্রি হচ্ছে, কীরকম দেখতে, এইসব না নিয়ে ইলিশ মাছের কী কী পদ হতে পারে বা আপনার কোন ইলিশ মাছের পদটা প্রিয় সেটা নিয়ে একটু কথা বলা যাক। তাহলে গল্পটা বেশ জমাটি হবে, তো জমাটি হতে চলেছে এবং হচ্ছেও বলা যেতে পারে। আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকব। তার আগে আমি বলি, ইলিশের যে কোনো প্রিপারেশন আমার কিন্তু ভীষণভাবে প্রিয়। আমি বলছি ঠিকই এবং আমার মাথার মধ্যে কিন্তু ইলিশ মাছের ওই ভাজা ভাপা এই সব কিছু মাথার মধ্যে ছবিগুলো একটার পর একটা ফ্ল্যাশ করছে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে অবশ্যই আড্ডা শেষ করব এবং আর বলবো আপনার উত্তরটা চাই। আর তার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে, ভালোবাসতে হবে এবং আমার আড্ডাকে ফলো করতে হবে www.radiobanglane.com। ভালো থাকবেন।

আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির শৌখিনের সঙ্গে। তো আজ আড্ডাটা স্পেশালি একটু অন্যরকম, এবং অন্যরকম মানে সত্যিই অন্যরকম, কারণ জুতো চুরির গল্প আমরা শুনবো আজকে। হ্যাঁ, মানে আমাদের জীবনে কখন যে কীভাবে জুতো চুরি হয়ে যায় এটা কিন্তু আমরা অনেক সময় মনে রাখতে পারি না বা ভুলেই যাই। কিন্তু এই যে ভুলে যাওয়া ব্যাপারটা আমাদেরকে বারবার করে মনে করায়, এবং যখন মনে করায় তখন কিন্তু মনে মনে একটা বেশ আনন্দ উপভোগ করি, তাই নয় কি? আর এই জুতো চুরির নেপথ্যে কিন্তু যে কাহিনিগুলো জড়িয়ে থাকে সেগুলো কিন্তু ভেরি ইন্টারেস্টিং। তাই আজকের এই আড্ডা সেই খবরগুলোর হদিশ দেবে, কীভাবে কোন জায়গায় জুতো চুরি হয়েছিল বা হওয়ার সম্ভাবনা থাকে। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা জুতো চুরির কাহিনী নিয়ে। আর এভাবেই আজকের এক ঘন্টা আমরা কাটাবো হাসতে খেলতে। তাই মনে করুন আপনার সঙ্গেও মিলে যেতে পারে আজকের এই আড্ডার স্পেশালি কিছু মুহূর্ত। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের স্পেশালটা জুতো চুরি দিয়ে, শুধুমাত্র রেডিও বাংলা নেটওয়ার্ক হবে। তো জুতো চুরির কথা বলতে গেলে প্রথমেই যে ব্যাপারটা মনে পড়ে যায় সেটা হচ্ছে বিয়ের দিন। হ্যাঁ, বিয়ের দিন যখন বর আসে তখন কিন্তু যে পায়ে থাকা জুতোটা থাকে বরের, সেটা কিন্তু খুব সহজে লোপাট হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর সেই লোপাট হওয়ার ব্যাপারটা করেন কিন্তু অপর পক্ষ, মানে কোণে বাড়ির লোকেরা। তাই সেক্ষেত্রে একটা বাড়তি সতর্কতা কিন্তু থাকে যারা বরের সঙ্গে আসে, মানে বর যাত্রী হিসেবে বাড়ির তরফেই, মানে ছেলের বাড়ির তরফেই কিন্তু এই ব্যাপারটা বেশি থাকে। কারণ তাদেরকে রক্ষ দর্পণে রাখতে হয়, জুতো যেন কোনোভাবে হাত ছাড়া না হয়, আর হাত ছাড়া হলেই সেই ব্যাপারটা কিন্তু পুরো ব্যাপারটা চলে যাবে কনের বাড়ির তরফে। কারণ বিয়ের পরে যখন তারা ওই ঘরের মধ্যে ঢুকবে আর কি, বাসর ঘরের মধ্যে, তখন কিন্তু সমস্যা ছেলের কাছে বেশ খানিকটা গচ্ছা দিতে হবে অর্থে। কারণ ওই যে মুমেন্টটা থাকে তখন ভাবে জুতো যদি না পাওয়া যায় তাহলে কিন্তু বেশ খানিকটা টাকা দিতে হবে, আর সেখানেই একটা মজার মুহূর্ত তৈরি হয়। আর যদি সেই জুতোটা ছেলের বাড়ির পক্ষ থেকে বাঁচিয়ে দিল, মানে নিজেদের কাছে গুছিয়ে রাখলো, তাহলে কিন্তু কমবে ব্যাপারটা অর্থের, কিন্তু অতটাও কমবে না। তাই এই যে জুতো চুরির ব্যাপারটা, এটা কিন্তু প্রত্যেক বাড়িতেই বিয়ের সময় নিশ্চয়ই ঘটেছে কখনো না কখনো, আর সেটা নিশ্চয়ই আপনার বাড়িতেও হয়েছিল। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আবারও জুতো চুরির কাহিনী নিয়ে। এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। মাঝেমধ্যে আপনি আছেন গান মুসাফির সৌভিক কিশোর, আর আড্ডা চলছে জুতো চুরি নিয়ে। তো এবার যে জুতো চুরির গল্পটা আপনাদেরকে বলবো, সেটা কিন্তু আর বেশি ইন্টারেস্টিং। ধরুন কোথাও ঘুরতে গেছেন, আর এই ঘুরতে যাওয়ার মধ্যে এমন কোনো একটা জায়গায় হট করে আপনি ভেতরে যেতে হবে, আর সেই ভেতরে দর্শনীয় কিছু জিনিস আছে সেগুলো দেখবেন, কিন্তু বাইরে জুতোটা খুলে রেখে যেতে হচ্ছে, উপায় নেই। তো ওই সময় আর মাথায় থাকে না হাতে ক্যামেরা, ছবিগুলো তুলতে হবে, ভেতরে প্রবেশ করে গেলেন, কিন্তু বাইরে অজস্র জুতো। কিন্তু সেই জুতোর মধ্যে এমন ঘটনা ঘটে গেল, হয়তো আরেকজন সেই সময় হয়তো একই রকম জুতো পরে ভেতরে গিয়েছিলেন, আপনার জুতো আর তার জুতো পাশাপাশি আছে, কিন্তু একটু ডিফারেন্ট। কিন্তু ওই সময় যিনি ভেতরে গিয়ে দেখে এলেন, তিনি মুগ্ধ হয়ে গেছেন। মুগ্ধ হয়ে ফিরে পাশে থাকা জুতো একই কালার, কিন্তু ডিজাইনটা হয়তো আলাদা, সেই জুতোটা পরে তিনি চলে গেলেন। এবং দুর্ভাগ্যবশত সেই জুতোটা কিন্তু বেশ নতুন, আর এইবার আপনি সেখান থেকে ছবি দেখে বেশ আনন্দ করতে করতে ঘুরতে ঘুরতে বাড়িতে এলেন, ফিরে এসে দেখলেন আপনার জুতোটাও হাফিস, অন্য কেউ পরে চলে গেছে। তো এই যে একটা ব্যাপার থাকে, তখন কী করবেন সেই মুহূর্তে, এটা একটা কিন্তু মাথায় অদ্ভুত একটা কাজ করে। এবং তখন মনে হয় এই রে, তার মানে কি আমাকে খালি পাই ফিরতে হবে? হ্যাঁ, ব্যাপারটা পরিস্থিতি কিছুটা সময় সেরকমই হয়। আর সেদিনের পর থেকে আপনি হয়তো ব্রতও নিয়ে নেন যে আজ থেকে আর জুতো খুলে যাব না, কোথাও একটা ঠিকঠাক জায়গা থাকবে যেখানে জুতো রাখে সেরকম কারোর কাছে, অথবা এইভাবে আর নয়, ছবি মাথায় থাক, মানে সেদিনকার ট্যুরটার পুরো প্ল্যানটাই কিন্তু মাথা থেকে হাপুস, কারণ জুতো ছাড়াই ব্যাপারটা ঘুরতে হবে, এটা কী করে সম্ভব? যদিও আপনার সঙ্গে গাড়ি থাকবে বিভিন্ন বাইরের জায়গায়, কিন্তু জুতো, মজার ব্যাপার এভাবেই হয়। আর এই ব্যাপারগুলো যখন একবার হয়ে যায়, তখন কিন্তু খুব সচেতন থাকা হয়, কিন্তু থেকেও ভুলটা কিন্তু হয়েই যায়। আর এই যে ভুলগুলোর মুহূর্তগুলো পরে ফেলতে কিন্তু বেশ একটা অন্যরকম মুহূর্ত লাগে, তাই না? সঙ্গে থাকুন, আবার ফিরে আসছি আজকের স্পেশাল আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফিরলাম আবার আজকের এই স্পেশাল আড্ডা জুতো চুরি নিয়ে। তো আমাদের জীবনে ভুলো মনের কারণে কিন্তু অনেক ঘটনাই ঘটে, তার মধ্যে ছাতা হারিয়ে যাওয়ার ব্যাপারটাও যেমন খুব স্পেশাল, এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যারা এই ছাতা ক্যারি করে কোনো এক না কোনো একদিন হারিয়ে ফেলেছে। আবার ঠিক জুতোর কেসটাও ঠিক তাই, কখন যে অবচেতন মনে আপনি ভুল করে কোথাও একটা জুতো বাইরে রেখে চলে গেছেন খেয়াল থাকে না। এমনও ঘটনা কিন্তু হয় যে ধরুন কোথাও আপনি ঘুরতে গেছেন, কিন্তু সেই ঘুরতে যাওয়ার মুহূর্তে আপনি কোন জায়গায় জুতো খুলে রেখে গেছেন সেটাই মনে করতে পারছেন না, এবং কখন সেই জুতোটা ছেড়েছেন আপনি সেটাও জানা নেই। এটাও কিন্তু হয়, কারণ এই ঘুরতে যাওয়ার একটা অন্যরকম মেন্টালিটি নিয়ে আমরা তখন ঘুরতে থাকি এবং বিভিন্ন রকম সৌন্দর্য দেখতে দেখতে দেখতে দেখতে একটা অদ্ভুত ঘুরে সেই জায়গায় যেন পৌঁছে যাই। আর সেই জায়গায় পৌঁছতে পৌঁছতে আমাদের মানে এইটা একটা জুতোর মতো একটা সামান্য জিনিসকে আমরা অতটা গুরুত্ব দিই না, কিন্তু তবু যখন দিনের শেষে মনে হয় তাহলে কি আমি খালি পায়ে পুরো ব্যাপারটা টুকটা করলাম, তখনই মনে হয় হয়তো না এমনও হয়েছে, হয়তো সেই টুকটার আগেই আপনার জুতোটা গেছে, আপনি হয়তো ভাবছেন এই সেই সকালবেলা থেকে জুতোটা আপনি হয়তো পেননি, এরকম একটা ব্যাপার। কিন্তু এরকমও হয় সেই সকালবেলায় প্রথম জুতোটা এমন একটা জায়গায় খুলেছেন, তারপর থেকে আর মনে নেই আপনার পায়ে জুতো আছে কি নেই, ব্যাপারটা এরকমও পর্যায়ে পৌঁছে গেছে। যাই হোক, এইরকম ভুলগুলো কিন্তু আমাদের মনটাকে ভালো রাখে, আর রাখুক জুতো হারিয়ে যাক। সঙ্গে থাকুন, আবার ফিরবো আজকে স্পেশালে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পেলালাম একটা গানের পর আজকের এই স্পেশালটা জুতো জুড়ে দিয়ে। তো এই শো শেষের পর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই শো 4475036572। তো আরেকটা জিনিস ফোনে পড়ে গেল, এই জুতো চুরি নিয়ে বেশ ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এই যে বিভিন্ন রকমের জায়গায় ভদ্রলোক দাঁড়িয়ে থাকেন, বাজার করছেন কিংবা কোন একটা জিনিস দেখছেন কিংবা কিছু একটা দর্শন করছেন, এসব কিছুর মধ্যে পায়ে কোথাও একটা কিছু দিয়ে একটু সুসুরি দেওয়া হলো। আর সেই সুসুরি দেওয়াতে পাটা যে মুহূর্তে তুলে ধরছেন উনি, মানে ওই জাস্ট ব্যাপারটাকে সুসুরিটাকে কাটানোর জন্য ঠিক সেই সময় জুতোটাকে একটু করে হাউস করে দেওয়া হচ্ছে। এই যে একটা মুমেন্টস, এটা কিন্তু প্রায় এখন সোশ্যাল মিডিয়াতে অনেকেই মজাটা করছেন এবং পরে যখন চারপাশটা খুঁজে দেখছেন দেখছেন তার জুতোটা নেই। তো এরকম টুকরো টুকরো মুহূর্তগুলো আমাদের জীবনে ছড়িয়ে থাকুক আর এইভাবে মানুষকে আনন্দ দেওয়ার এবং আনন্দ পাওয়ার ব্যাপারটাও চালিয়ে থাকুক, এতে আমরা সকলেই ভালো থাকতে পারি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com।

কোনো কিছু শুরু হওয়ার বা শুরু করার কোনো বয়স নেই। আপনি মাঝপথ থেকেও কিছু শুরু করতে পারেন, শেষ থেকেও শুরু করতে পারেন বা শুরু থেকে শুরু করতে পারেন। যেমন যদি কোনো সম্পর্কের কথা বলি, সেই সম্পর্কটা হয়তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু আপনি চাইলেও সেটাকে রিক্রিয়েট করতে পারেন, শেষ থেকে শুরু করতে পারেন। হয়তো অনেক সময় হয়েছে সেই সম্পর্কগুলো পূর্ণতা পেয়েছে, আবার অনেক সময় হয়েছে শেষ থেকেও শেষ হয়ে গেছে, শুরু হয়নি। এরকম প্রচুর প্রচুর কথা আছে, প্রচুর ঘটনা আছে, আপনি আমাকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ করে +447503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, শেষ থেকে শুরু বলতে গেলে আমার যখন স্কুলটা শেষ হয়ে গিয়েছিল, আমার শেষ দিন মনে হয়েছিল স্কুলের, যদি আবার প্রথম থেকে শুরু করতে পারতাম। জানি সেটা চাইলেও সম্ভব নয়, কারণ অনেকটা সময় আমরা কাটিয়ে এসেছি, কিন্তু ওই ছোটোবেলার দিনগুলো, ছোটোবেলার কিছু মেমোরিজ বা পুরো ছোটোবেলায় অনেক কিছু যেগুলো আমরা এখনও ফিরে পেতে চাই, কিন্তু সত্যি আমরা চাইলেও সেটা ফিরে যেতে পারবো না। আমি জানি এরকম প্রচুর ঘটনা আপনার জীবনেও আছে, যেটা আপনার জীবনে শেষ হয়ে গিয়েছে, আপনি শুরু করতে চান। চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গান পরে।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

Yeah.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। জীবনের অঙ্ক তো মিলছেই না, এবং যখন ছোটবেলায় অঙ্ক কষতাম তখনও মিলতো না, শেষ হতো না। কিন্তু মূলত একবার প্রথম থেকে শুরু করি, শেষ থেকে শুরু করি, বা কোনো চ্যাপ্টার যেটা মুখস্থ হচ্ছেই না, মনে হচ্ছে যদি একটু ব্যাকওয়ার্ডে পড়তে পারতাম, একটু পেছন থেকে পড়তে পড়তে সামনে আসতে পারতাম, অর্থাৎ পরবর্তী ঘটনা কি আছে সেটা জানার চেষ্টা করতাম। সেটা গল্পের বইয়ের ক্ষেত্রেও সেম জিনিসটা হতো। আপনার জীবনেও জানি এরকম অনেক গল্প আছে যেটা আপনার জীবন থেকে অলরেডি শেষ হয়ে গিয়েছে, কিন্তু আপনি আবার সেটাকে রিস্টার্ট করতে চান। চটপট আমাকে জানান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমার একজন পরিচিত ঠাম্মি ছিলেন যার বয়স 97-98 এর দিকে, এবং সে আমাকে বলেছিলেন যে জীবনের কিছু নেই, মানে হারানোর কিছু নেই, কারণ জীবনটাই হয়তো আর কয়েকটা দিন পরে হারিয়ে যাবে। এবং তার খুব ইচ্ছে যে সে আবার নতুন করে জীবনটাকে শুরু করবে, এবং এই জন্মের যত ঘটনা তার যদি পরবর্তী জন্মে মনে থাকে তাহলে সে শেষ থেকে শুরুর গল্পটা বলতে পারবে। এটা শুনে আমার অদ্ভুত লেগেছিল। তো এরকম অনেক ঘটনা নিশ্চয়ই আপনার জীবনেও আছে, চটপট আমাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETOS services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। দেখতে দেখতে সময় একেবারেই শেষের দিকে, এবং প্রত্যেক দিনের একটা ঘটনা আমার মনে হয়, সেটা হলো শোয়ের শেষে মনে হয় যে আবার যদি নতুন করে শোটা শুরু করতে পারতাম খুব ভালো হতো, আবার একটা ঘন্টা আপনার সঙ্গে আমি আড্ডা দিতে পারতাম, কিন্তু সময় বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাহলে আজকে আসি, কালকে আবার নতুন করে শুরু করব। তাহলে শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।

ইলিশ নাকি চিংড়ি, ইস্ট বেঙ্গল না মোহনবাগান, বাঙাল ঘটির এই যে একটা তর্ক সব সময় কিন্তু চলতে থাকে। তবে এই যে লড়াইটা, সেটা কিন্তু মূলত কার স্বাদ বেশি, অর্থাৎ ইলিশ না চিংড়ি, স্বাদে কোনটা কাকে টেক্কা দিয়েছে, এটা নিয়ে কিন্তু দীর্ঘদিনের এই বিতর্ক। তবে বাঙালির কিন্তু দুটোই প্রিয়, ইলিশ এবং চিংড়ি। আর সেই সবকিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমাদের এই ইলিশ চিংড়ির যে তর্কের কথা, তার স্বাদের কথা, তার বিভিন্ন পদের কথা সবকিছুই উঠে আসবে। তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

0: voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

ইলিশ চিংড়ি নিয়ে বাঙাল ঘটির যতই তর্ক হোক না কেন, ইলিশ ভাপা কিংবা চিংড়ির মালাইকারি শুনলে জিভে জল আসবে না এমন বাঙালি কিন্তু সত্যি খুঁজে পাওয়া মুশকিল। সেই ইলিশ বনাম চিংড়ির গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ইলিশ চিংড়ি নিয়ে কথা বলছি, আচ্ছা আপনি বলুন, দই ইলিশ, ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, পোস্ত ইলিশ, বেগুন দিয়ে ইলিশ, ইলিশের টক, এমনকি ইলিশ ভাজা, এগুলো শুনলে কোন বাঙালি ঠিক থাকতে পারে? বাঙালির অতি প্রিয় পদের মধ্যে এগুলো অবশ্যই একদম ওপরের তালিকায় থাকে। আর ইলিশ মাছের যদি ডিম থাকে তাহলে তো কথাই নেই, সেই ডিম ভরা ইলিশ তার এক আলাদা স্বাদ। আর ইলিশের যে ডিম সেটা দিয়েও কিন্তু বানানো হয় আরো নানা রকমের পদ, কিংবা শুধু এই ডিম ভাজা দিয়েই কিন্তু বাঙালি খেয়ে নিতে পারে রীতিমতো এক থালা ভাত। আর তার সঙ্গে যদি বলা হয় চিংড়ির কথা, সেখানেও কিন্তু রয়েছে চিংড়ির নানা পদ যেগুলো বাঙালির অত্যন্ত প্রিয়। সেই চিংড়ির পদের কথাও আমরা জানবো, আর তার সঙ্গে এই ইলিশ চিংড়ি নিয়ে যে বাঙাল ঘটির দীর্ঘকালের তর্ক সেটাও জারি থাকবে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: তের রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: যা যাই পড়তে খাইতে পাহাড়ি,
1: এক নম্বর এক নম্বর,
0: যেখানে খুশি যাইতে পাহাড়ি,
1: দুই নম্বর দুই নম্বর।

0: পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও।
3: চিংড়িকে ঠিক মাছ বলা যায় না, চিংড়ি জলের পোকা। আর তাতেই যারা চিংড়ি প্রেমী তারা কিন্তু তেলে বেগুনে জ্বলে ওঠেন। আর সেই জন্যই আজ চিংড়ি বনাম ইলিশের যে গল্প, সেই গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ইলিশ বনাম চিংড়ি নিয়ে কথা বলছি, সেখানে ইলিশের যে নানা রকমের পদ সেটা নিয়ে তো আমরা বিরতিতে যাওয়ার আগেই কথা বলছিলাম। আবার চিংড়ির কথা ভাবুন, যে কোনো রান্নায় যদি একটু চিংড়ি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু সেই নিরামিষ পদটা যখন আমিষ হয়ে যায় আর তার মধ্যে সেই যে চিংড়ির গন্ধটা বেরোয়, তখন কিন্তু সেই যে পদটি তার যে স্বাদ সেটা কয়েক গুণ বাড়িয়ে দেয়। সেটা পটল চিংড়ি বলুন, কিংবা লাউ চিংড়ি, কিংবা এঁচোর চিংড়ি, সব পদেই কিন্তু এই চিংড়ি পড়লেই তার স্বাদ একেবারে বদলে যায়। আর এই যে চিংড়ির কথা বলছি, সেখানেই আপনি ভাবুন গরম ভাতে চিংড়ি ভর্তা, কিংবা চিংড়ি পোস্ত। আর চিংড়ির মালাইকারির কথা তো আমরা সকলেই জানি, কিংবা সর্ষে দিয়ে চিংড়ি ভাপা, সবকিছুই কিন্তু ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। এই চিংড়ি ইলিশ বাঙালির কিন্তু দুটোই ভীষণ প্রিয়। এই আড্ডা জারি থাকবে, তবে এখন ফিরবো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেডিও বাংলানেট.কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাঙালির অত্যন্ত প্রিয় ইলিশ আর চিংড়ি নিয়ে। ইলিশ আর চিংড়ি নিয়ে যতই তর্ক বাঙালি করুক না কেন, কারণ ঘটি বাঙালির মধ্যে এই ইলিশ চিংড়ির তর্কটা কিন্তু থাকবে। তবে এই দুটো পদই বাঙালির অত্যন্ত প্রিয়, আর সেই সব কিছু নিয়ে আজ আমরা কথা বলছি পপকর্নে। আমরা ইলিশ চিংড়ির যে বিভিন্ন পদ, তার যে স্বাদ, সে কথা তো আমরা সকলেই জানি। তবে এই ইলিশ চিংড়ির কিন্তু খাদ্যগুণও রয়েছে, কারণ ইলিশ মাছ, এই ইলিশ মাছের কিন্তু স্বাদ ছাড়াও রয়েছে অনেক গুণ। ইলিশ মাছে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ একেবারে কম, অন্যদিকে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা শরীরের জন্য ভীষণ প্রয়োজনীয়। অন্যদিকে চিংড়ির মধ্যে থাকে ম্যাগনেশিয়াম, এই ম্যাগনেশিয়ামও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। আর এই যে চিংড়ি আর ইলিশ, তার খাদ্যগুণ, তার স্বাদ, সব কিছু মিলিয়েই বাঙালির যে প্রিয় খাদ্য তালিকা, তার মধ্যে একেবারে ওপরের সারিতে রয়েছে। তাই যে কোনো উৎসব অনুষ্ঠানে বাঙালি যখন মেনু তৈরি করে, তখন এই ইলিশ চিংড়ি থাকবেই। ইলিশ চিংড়ির গল্প জারি থাকবে, তবে পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভায়নীর সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনারাই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনারাইজ। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাঙালির অত্যন্ত প্রিয় ইলিশ আর চিংড়ি নিয়ে। এই ইলিশ আর চিংড়ি নিয়ে বাঙাল আর ঘটির মধ্যে তর্ক কিন্তু সবসময় চলতে থাকে, যতই তর্ক থাকুক না কেন। কারণ বাঙাল আর ঘটির তর্ক মানে ইলিশ চিংড়ি থাকবে না, ইস্টবেঙ্গল মোহনবাগান থাকবে না, সেটা তো আর হয় না। কিন্তু ওই যে তর্ক রয়েছে তর্কের জায়গায়, ইলিশ আর চিংড়ি তারা নিজ নিজ স্বাদ নিজ নিজ গুণে কিন্তু সমহিমায় বিরাজ করছে। আর সেই জন্যই তো বাঙালি এই ইলিশ আর চিংড়ি দুটো পদই মনের সুখে আনন্দে একেবারে চেটে পুটে খান। আর সেই জন্যই তো যে কোনো উৎসব অনুষ্ঠানে এই ইলিশ আর চিংড়ির পদ অবশ্যই থাকবে। ইলিশ চিংড়ি থাক নিজ নিজ জায়গায়, বাঙালি তার নিজের মতো করে সেই ইলিশ চিংড়ির পদ রান্না করুন, নিজেরা উপভোগ করুন, নিজেরা খান অন্যদের খাওয়ান, আর সব মিলিয়েই আমাদের আটটাও জারি থাক। তবে আজ আর নয়, আজ অনামিকাকে বিদায় নিতে হবে, কারণ ঘড়ি বলছে সময় শেষ। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসবো পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মু যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: journey. Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
3: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
2: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
4: Radio partner, radiobanglanet.com.
5: Shunchen, radiobanglanet.com. Bishir Bangalir Annutamo Thikana.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
5: Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভাই তোরা পারিস কি করে? না না, আপনাকে বলছি না, বলছিলাম ওদেরকে, যাদের কাণ্ড কারখানা দেখে আমার জাস্ট এই কথাটাই মনে হয়। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে কিছু ওয়ার্কিং মানুষের পরিচয় করব। মানে ওয়ার্কিং মানুষ মানে এরকম সমস্ত কাজকর্ম তারা করেন যে তারপরে আমার তো মাথা একদম ঘুরে যায় জানেন। মানে এদের কাজকর্ম, এদের চিন্তাভাবনা দেখলে মনে হয় যে ভাই তোরা পারিস কি করে। তো এরকমই কয়েকজনের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

এখন আপনার সঙ্গে শেয়ার করবো আমার এক বন্ধুর কথা, যে হলো গিয়ে না প্রেমী। আগে হ্যাঁ হ্যাঁ না প্রেমী, আচ্ছা খুলেই বলি ব্যাপারটা আপনাকে। কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলায় .com শুনছে নিচ্ছে ডান আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এমন কয়েকজনকে নিয়ে যাদের কাণ্ড কারখানা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে ভাই তোরা পারিস কি করে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমার এই বন্ধু, সে বন্ধু হলো না প্রেমী। মানে ব্যাপারটা হলো সে এখনো পর্যন্ত বোধ হয় কয়েক হাজার মেয়েকে প্রপোজ করেছে এবং প্রত্যেকেই সপাটে না বলে দিয়েছে। আর এই না ব্যাপারটা নাকি ওকে এই জীবনের পথে এগিয়ে যেতে অনেক সাহায্য করেছে। মানে প্রত্যেকটা নার পরে নাকি সে নতুনভাবে এনার্জি পায়, কি পায় আমি ঠিক জানি না, কিন্তু নতুনভাবে এনার্জি পেয়ে যে ও কি করে সেটাও এখনো পর্যন্ত আমার কাছে ক্লিয়ার নয়। যাই হোক, ওর এই না প্রেমীর ব্যাপারটা যে আমার জাস্ট একটা কথাই মনে হয় যে ভাই তোরা পারিস কি করে বলতো। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরও একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করবো। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

বাঙালির মহোৎসব হচ্ছে দুর্গাপুজো, দুর্গোৎসব। তো সেই দুর্গোৎসবে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন কলকাতায় আসে এবং কয়েকজন আবার কলকাতা থেকে বাইরেও চলে যায়। যাই হোক, গল্পটা হচ্ছে সেটা নয়, গল্পটা হচ্ছে আমার এক বন্ধুকে নিয়ে। সেই বন্ধু পুজোর সময় কোনো রকম কাণ্ড কারখানার মধ্যে জড়িত থাকে না, মানে কোথাও সে যায় না, কোথাও ঘুরতে যায় না, চুপচাপ বাড়িতেও বসে থাকে না। সে আমাদের পাড়ার মোড়ে একটি অস্থায়ী দোকান খোলে এবং দোকানে সে প্রত্যেকবার চা, সিঙ্গারা, চপ, লজেন্স ইত্যাদি বিক্রি করে এবং প্রত্যেকবার পুজোর শেষে দেখা যায় যে তাতে লাভের থেকে লোকসানটাই হয়েছে বেশি। তবুও তার সেই অদম্য ইচ্ছাকে সম্বল করে সে প্রত্যেকবার ওই দোকানটা করে এবং আমার জাস্ট একটা কথাই মনে হয় যে ভাই তোরা পারিস কি করে। তোর এই বাংলানেট.কম এ শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আমাদের আড্ডাটা জারি আছে। এরকম কয়েকজনকে নিয়ে যাদের কাণ্ড কারখানা জেনে আমার বা দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে ভাই তোরা পারিস কি করে। তো এরকমই আরো একজনের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের ও প্রান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

তো অনেক রকম স্বপ্ন থাকে। তো আমার যে ব্যান্ড আছে, অর্থাৎ আমার যে গানের ব্যান্ড আছে, তার একজন লিড ড্রামার আছে, মানে সে ড্রামস বাজায়, আর তার স্বপ্ন বলছি আপনাকে। কিন্তু তার আগে আপনাকে জানাই, রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আপনার সঙ্গে শেয়ার করছি এমন একজনের কথা বা এমন কয়েকজনের কথা যাদের কাণ্ড কারখানা দেখে জাস্ট আমার একটা কথাই মনে হয়েছে, যে ভাই তোরা পারিস কি করে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমার সেই ব্যান্ডের ড্রামার আর কি, আর সেই ড্রামার বন্ধু আমার, তার একটি স্বপ্ন হচ্ছে সে এভারেস্টে উঠবে। না, এরকম স্বপ্ন তো লোকজনের হতেই পারে, কিন্তু তারপরে স্বপ্নটা আরো চমকপ্রদ এবং চাঞ্চল্যকর। তারপরে স্বপ্ন হচ্ছে সে এভারেস্টের চূড়া থেকে স্কি করে করে করে করে করে একদম সমতলে নামবে। আর এই স্বপ্নটা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, মা ওকে তাল দাও, ওকে লয় দাও, ওকে সব দাও, কিন্তু প্লিজ এই সমস্ত স্বপ্ন দিও না ওকে। আর একটা কথাই মনে হয়েছে, যে ভাই তোরা পারিস কি করে। তো আজকে এই রেডিও বাংলা নেই ডট কমে আমাদের ইচ্ছে ডানার আড্ডা রাখলে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন, অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

তখন কলেজ ডেজ, সবেমাত্র কলেজে উঠেছি, সেকেন্ড ইয়ারে পড়ি। এমন সময় আমার এক বন্ধু একটি বাইক কিনলো, এবং বাইক কিনে সে যে কাজটা শুরু করলো সেটা হচ্ছে হুইলি। হুইলি মানে বোঝেন তো, মানে পেছনের চাকায় ভর করে বাইকটাকে ঘুরিয়ে ফেরানো। তার কারণ হচ্ছে কলেজের ঝিঙ্কু মামুনিদের সে আর কি ইমপ্রেস করতে চেয়েছিল। ফলাফলটা হাতেই পেয়েছিল, পপাত চ এবং ঘপাত চ, অর্থাৎ বাইক নিয়ে একদম রাস্তায় এবং পা দুটো ভেঙে চৌচির আর কি। যাই হোক, মোটামুটি 6 মাসের ধাক্কা। 6 মাস পরে সে যখন আলটিমেটলি উঠে দাঁড়ালো, তখন সে বাইকটা নিয়ে আবার হুইল করতে স্টার্ট করলো। এবং এই জিনিসটা স্বচক্ষে দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, যে ভাই তোরা পারিস কি করে। টরেটো বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে এরকম কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যাদের কাণ্ড কারখানা দেখে আমার জাস্ট একটা কথাই মনে হচ্ছিল, একটা কথাই মনে হয় যে ভাই তোরা পারিস কি করে। তো এরকম কিছু মানুষ কি আপনার জীবনেও আছে, যাদের কাণ্ড কারখানা দেখেও আপনার জাস্ট একটা কথাই মনে হয় যে ভাই তোরা পারিস কি করে? তাহলে জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

radiobanglanei.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে। শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা এবং প্রত্যেক দিনের মতো আজকেও গান্দুরিয়ার আড্ডা শুরু হয়েছে। এবং অবশ্যই যে কথা বলার সেটা হচ্ছে ভালো ভালো কথা, ভালো ভালো খাবার দাবারের কথা, ভালো ভালো ঘুরতে যাওয়ার কথা এবং তার সাথে সাথে মনের কিছু কথা, সেই সব কিছু নিয়ে আজকের গান্দুরিয়ার আড্ডা। এবং আজকের আড্ডায় মন ভালো করার একটা জিনিস তো রয়েছেই, কি রয়েছে সেটা ক্রমশ প্রকাশ্য এবং ভালো ভালো কথার সাথে মন ভালো করার বেশ কিছু গানও রেখেছি শুধুমাত্র আপনার জন্য।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

বাঙালি মানে খাদ্য রসিক, কিন্তু খাদ্য রসিক যে শুধুমাত্র বাঙালিরা এটা কিন্তু আমি একটু মানতে নারাজ। কারণ অনেক অবাঙালি বন্ধুরা আছে যারা কিন্তু কবচি ডুবিয়ে খেতে ভালোবাসে, মানে এই যে জাত পাত বা বাঙালি অবাঙালি এই সব কিছু না, খাবারের সাথে জাস্ট জাস্ট যায় না। ঠিক সেই রকমই যারা মাছ খেতে ভালোবাসেন, যারা অবাঙালি হয়েও মাছ খেতে ভালোবাসেন, তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই চিংড়ি মাছ পছন্দ করে এবং তার সাথে সাথে ইলিশ মাছ। আর ইলিশ মাছের কথা বলতে গিয়ে আমার মুখে এক গাল হাসি চলে আসে, কারণ আমি ডাইহার্ড ফ্যান ইলিশ মাছের। তো আজকের আড্ডাটা স্পেসিফিক সেই সব মানুষদের জন্য যারা ইলিশ মাছ খেতে ভালোবাসেন, এবং তাদের জন্য যে যারা খেতে ভালোবাসেন না, কেন ভালোবাসেন না।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 Girls Football Team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India,
5: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
6: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রেডিওবাংলানিউজ.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আজকে আমি পদ্মার ইলিশ, গঙ্গার ইলিশ সব কিছু নিয়ে গান্দুরিয়ার আড্ডায় বসে পড়েছি এবং জাস্ট শুনতে চাই যে ইলিশ কেন আপনার খুব প্রিয়, বা ইলিশকে কেন আপনি একদমই পাতে রাখতে চান না। মানে যদি দল করা হয়, আমার মনে হয় বেশি দল অবশ্যই পাবে যে যারা ইলিশ খেতে ভালোবাসে। আমি একটা সোশ্যাল মিডিয়া স্টিকার দেখছিলাম, মানে চোখে লাভ হয় না, চোখে ইলিশ মাছ রেখে দিয়েছে, আর ওই স্টিকারটা আমার খুবই প্রিয়। তার কারণ আমার মনে হয় যে যদি আমি বুকের বাঁ দিকে ইলিশ মাছকে রাখতে পারতাম তাহলে সত্যিই খুব ভালো হতো, এবং মন খারাপের দিন হোক রাত হোক ইলিশ মাছ ভাজা বা সর্ষে ভাপা ইলিশ যদি পাতে পড়ে তাহলে আর কিচ্ছু চাই না, কাউকে চাই না, যতটাই মন ভেঙে টুকরো টুকরো হয়ে যাক না কেন, ওই ইলিশ মাছের ভাজা বা ইলিশ মাছের কাটা আমার মন জুড়ে দিতে একদম পারফেক্ট।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobanglani.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আজকে কিন্তু গঙ্গার ইলিশ পদ্মার ইলিশ নিয়ে বেশ মজাদার কথা হচ্ছে। মোটামুটি পাতে থাকছে আমাদের প্রিয় মাছ ইলিশ মাছ। আমাদের, আমি বলে ফেলেছি ভুল করে, আমি আমাদের বলতে কিন্তু সেই সেই দলটাকে বোঝাতে চাইছি যে যারা ইলিশ মাছ ভালোবাসে। যাই হোক, আমরা সবাই জানি যে সমুদ্রের মধ্যে ইলিশ মাছ বড় হয় এবং স্বাদু জল বা মিষ্টি জলে তারা আসে এবং সেখানেই বংশ বিস্তার করে এবং তারপরে সেখানেই বড় হয় ইলিশ মাছ। আর তারপরে গঙ্গার টেস্টি টেস্টি ইলিশ বা পদ্মার টেস্টি টেস্টি ইলিশ আমাদের পাতে চলে আসে, আর তারপর মা দারুণ দারুণ রান্না করে আমাদেরকে মানে জাস্ট ভুলিয়ে দেয়। তো আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ইলিশ মাছ দেওয়া হলো এবং অবশ্যই আপনাকে একটা পদ রান্না করতে হবে এবং চোখ বন্ধ করে যেটা আপনি রান্না করতে পারবেন এবং চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন সেই রান্নাটা দুর্দান্ত হতে চলেছে, অর্থাৎ আপনার ফেভারিট আইটেম কী, তাহলে কোনটা আপনি এগিয়ে রাখবেন? ভাজা মাছ নাকি ভাপা ইলিশ নাকি সর্ষের ঝাল ইলিশ নাকি ইলিশ মাছের টক? হ্যাঁ, তেঁতুল দিয়ে ইলিশ মাছের টক খাবেন কোনোদিনও? কেমন লাগে তারপর আমাকে জানাবেন।

মন্দিরে। খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সব। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
3: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

এই যে মাছের টক নিয়ে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, টক ব্যাপারটাই কিন্তু একটু আমার মনে হয় মেদিনীপুর বা ওই দিকটায় ঝাড়গ্রাম, ওখানকার মানুষরা কিন্তু ভীষণ পরিমাণে টক খেতে ভালোবাসছেন, তেঁতুলের টক। আর আমরা যদি সাউথ ইন্ডিয়ার দিকে যাই, সেখানে তো আমরা সবাই জানি যে ওরা কতটা টক প্রিয়। তো প্রধানত আমি ছোটবেলা থেকে বড় হয়েছি এবং ইলিশ মাছের যখনই কোনো না কোনো পদ হতো, তার সাথে সাথে এই তেঁতুলের টকটা কিন্তু থাকতো। আমার মনে হয় যে অনেকের কাছে হয়তো এই রান্নাটা একটু হলেও অজানা, মানে অনেকের বাড়িতেই হয়তো এই রান্নাটা হয় না, কিন্তু অনেকেই আবার এইটা খেতে ভালোবাসেন। আজকে আমার মনে হলো যে ইলিশ মাছ কত দরে বিক্রি হচ্ছে, কীরকম দেখতে, এইসব না নিয়ে ইলিশ মাছের কী কী পদ হতে পারে বা আপনার কোন ইলিশ মাছের পদটা প্রিয় সেটা নিয়ে একটু কথা বলা যাক। তাহলে গল্পটা বেশ জমাটি হবে, তো জমাটি হতে চলেছে এবং হচ্ছেও বলা যেতে পারে। আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকবো। তার আগে আমি বলি, ইলিশের যে কোনো প্রিপারেশন আমার কিন্তু ভীষণভাবে প্রিয়। আমি বলছি ঠিকই, এবং আমার মাথার মধ্যে কিন্তু ইলিশ মাছের ওই ভাজা ভাপা এই সব কিছু মাথার মধ্যে ছবিগুলো একটার পর একটা ফ্ল্যাশ করছে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে অবশ্যই আড্ডা শেষ করব এবং আর বলবো আপনার উত্তরটা চাই। আর তার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে, ভালোবাসতে হবে এবং আমার আড্ডাকে ফলো করতে হবে www.radiobanglane.com। ভালো থাকবেন।

আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভির সঙ্গে। তো আজকে আড্ডাটা স্পেশালি একটু অন্যরকম, এবং অন্যরকম মানে সত্যিই অন্যরকম, কারণ জুতো চুরির গল্প আমরা শুনবো আজকে। হ্যাঁ, মানে আমাদের জীবনে কখন যে কীভাবে জুতো চুরি হয়ে যায় এটা কিন্তু আমরা অনেক সময় মনে রাখতে পারি না বা ভুলেই যায়। কিন্তু এই যে ভুলে যাওয়া ব্যাপারটা আমাদেরকে বারবার করে মনে করায়, এবং যখন মনে করায় তখন কিন্তু মনে মনে একটা বেশ আনন্দ উপভোগ করি, তাই নয় কি? আর এই জুতো চুরির নেপথ্যে কিন্তু যে কাহিনিগুলো জড়িয়ে থাকে সেগুলো কিন্তু ভেরি ইন্টারেস্টিং। তাই আজকের এই আড্ডা সেই খবরগুলোর হদিশ দেবে, কীভাবে কোন জায়গায় জুতো চুরি হয়েছিল বা হওয়ার সম্ভাবনা থাকে। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা জুতো চুরির কাহিনী নিয়ে। আর এভাবেই আজকের এক ঘন্টা আমরা কাটাবো হাসতে খেলতে। তাই মনে করুন আপনার সঙ্গেও মিলে যেতে পারে আজকের এই আড্ডার স্পেশাল কিছু মুহূর্ত। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশালটা জুতো চুরি দিয়ে, শুধুমাত্র রেডিও বাংলা নেটওয়ার্ক কবে। তো জুতো চুরির কথা বলতে গেলে প্রথমেই যে ব্যাপারটা মনে পড়ে যায় সেটা হচ্ছে বিয়ের দিন। হ্যাঁ, বিয়ের দিন যখন বর আসে তখন কিন্তু যে পায়ে থাকা জুতোটা থাকে বরের, সেটা কিন্তু খুব সহজে লোপাট হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর সেই লোপাট হওয়ার ব্যাপারটা করেন কিন্তু অপরপক্ষ, মানে কোণে বাড়ির লোকেরা। তাই সেক্ষেত্রে একটা বাড়তি সতর্কতা কিন্তু থাকে যারা বরের সঙ্গে আসে, মানে বর যাত্রী হিসেবে বাড়ির তরফেই, মানে ছেলের বাড়ির তরফেই কিন্তু এই ব্যাপারটা বেশি থাকে। কারণ তাদেরকে লক্ষ্য দর্পণে রাখতে হয় জুতোটা যেন কোনোভাবে হাত ছাড়া না হয়, আর হাত ছাড়া হলেই সেই ব্যাপারটা কিন্তু পুরো ব্যাপারটা চলে যাবে কনের বাড়ির তরফে। কারণ বিয়ের পরে যখন তারা ওই ঘরের মধ্যে ঢুকবে আর কি, বাসর ঘরের মধ্যে, তখন কিন্তু সমস্যা ছেলের কাছে বেশ খানিকটা গচ্ছা দিতে হবে অর্থে। কারণ ওই যে মোমেন্টটা থাকে তখন ভাবে জুতো যদি না পাওয়া যায় তাহলে কিন্তু বেশ খানিকটা টাকা দিতে হবে, আর সেখানেই একটা মজার মুহূর্ত তৈরি হয়। আর যদি সেই জুতোটা ছেলের বাড়ির পক্ষ থেকে বাঁচিয়ে দিল, মানে নিজেদের কাছে গুছিয়ে রাখলো, তাহলে কিন্তু কমবে ব্যাপারটা অর্থের, কিন্তু অতটাও কমবে না। তাই এই যে জুতো চুরির ব্যাপারটা, এটা কিন্তু প্রত্যেক বাড়িতেই বিয়ের সময় নিশ্চয়ই ঘটেছে কখনো না কখনো, আর সেটা নিশ্চয়ই আপনার বাড়িতেও হয়েছিল। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েক গানের পর আবারও জুতো চুরির কাহিনী নিয়ে। এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। মাঝে মধ্যে আপনি আছেন গান মুসাফির সৌভিক কিশোর, আর আড্ডা চলছে জুতো চুরি নিয়ে। তো এবার যে জুতো চুরির গল্পটা আপনাদেরকে বলবো সেটা কিন্তু আর বেশি ইন্টারেস্টিং। ধরুন কোথাও ঘুরতে গেছেন, আর এই ঘুরতে যাওয়ার মধ্যে এমন কোনো একটা জায়গায় হট করে আপনি ভেতরে যেতে হবে, আর সেই ভেতরে দর্শনীয় কিছু জিনিস আছে সেগুলো দেখবেন, কিন্তু বাইরে জুতোটা খুলে রেখে যেতে হচ্ছে, উপায় নেই। তো ওই সময় আর মাথায় থাকে না হাতে ক্যামেরা, ছবিগুলো তুলতে হবে, ভেতরে প্রবেশ করে গেলেন, কিন্তু বাইরে অজস্র জুতো। কিন্তু সেই জুতোর মধ্যে এমন ঘটনা ঘটে গেল, হয়তো আরেকজন সেই সময় হয়তো একই রকম জুতো পরে ভেতরে গিয়েছিলেন, আপনার জুতো আর তার জুতো পাশাপাশি আছে, কিন্তু একটু ডিফারেন্ট। কিন্তু ওই সময় যিনি ভেতরে গিয়ে দেখে এলেন তিনি মুগ্ধ হয়ে গেছেন, মুগ্ধ হয়ে ফিরে পাশে থাকা জুতো একই কালার কিন্তু ডিজাইনটা হয়তো আলাদা, সেই জুতোটা পরে তিনি চলে গেলেন। এবং দুর্ভাগ্যবশত সেই জুতোটা কিন্তু বেশ নতুন, আর এইবার আপনি সেখান থেকে ছবি দেখে বেশ আনন্দ করতে করতে ঘুরতে ঘুরতে বাড়িতে এলেন, ফিরে এসে দেখলেন আপনার চুরিটাও হাফিস, অন্য কেউ পড়ে তুলে গেছে। তো এই যে একটা ব্যাপার থাকে, তখন কি করবেন সেই মুহূর্তে, এটা একটা কিন্তু মাথায় অদ্ভুত একটা কাজ করে। এবং তখন মনে হয় এই রে, তার মানে কি আমাকে খালি পাই ফিরতে হবে? হ্যাঁ, ব্যাপারটা পরিস্থিতি কিছুটা সময় সেরকমই হয়। আর সেদিনের পর থেকে আপনি হয়তো ব্রতও নিয়ে নেন যে আজ থেকে আর জুতো খুলে যাবো না, হয় কোথাও একটা ঠিকঠাক জায়গা থাকবে যেখানে জুতো রাখে সেরকম কারোর কাছে, অথবা এইভাবে আর নয়, ছবি মাথায় থাক, মানে সেদিনকার ট্যুরটার পুরো প্ল্যানটাই কিন্তু মাথা থেকে হাপুস, কারণ জুতো ছাড়াই ব্যাপারটা ঘুরতে হবে, এটা কী করে সম্ভব? যদিও আপনার সঙ্গে গাড়ি থাকবে বিভিন্ন গাড়ির জায়গায়, কিন্তু জুতো, মজার ব্যাপার এভাবেই হয়। আর এই ব্যাপারগুলো যখন একবার হয়ে যায় তখন কিন্তু খুব সচেতন থাকা হয়, কিন্তু থেকেও ভুলটা কিন্তু হয়েই যায়। আর এই যে ভুলগুলোর মুহূর্তগুলো পরে ফলে কিন্তু বেশ একটা অন্যরকম মুহূর্ত লাগে, তাই না? সঙ্গে থাকুন, আবার ফিরে আসছি আজকের স্পেশাল আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফ্রিডম আওয়ার আজকের এই স্পেশাল আড্ডা জুতো চুরি নিয়ে। তো আমাদের জীবনে ভুলো মনের কারণে কিন্তু অনেক ঘটনাই ঘটে, তার মধ্যে ছাতা হারিয়ে যাওয়ার ব্যাপারটাও যেমন খুব স্পেশাল, এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যারা এই ছাতা ক্যারি করে কোনো এক না কোনো একদিন হারিয়ে ফেলেছে। আবার ঠিক জুতোর কেসটাও ঠিক তাই, কখন যে অবচেতন মনে আপনি ভুল করে কোথাও একটা জুতো বাইরে রেখে চলে গেছেন খেয়াল থাকে না। এমনও ঘটনা কিন্তু হয় যে ধরুন কোথাও আপনি ঘুরতে গেছেন, কিন্তু সেই ঘুরতে যাওয়ার মুহূর্তে আপনি কোন জায়গায় জুতো খুলে রেখে গেছেন সেটাই মনে করতে পারছেন না, এবং কখন যে সেই জুতোটা ছেড়েছেন আপনি সেটাও জানা নেই। এটাও কিন্তু হয়, কারণ এই ঘুরতে যাওয়ার একটা অন্যরকম মেন্টালিটি নিয়ে আমরা তখন ঘুরতে থাকি এবং বিভিন্ন রকম সৌন্দর্য দেখতে দেখতে দেখতে দেখতে একটা অদ্ভুত ঘুরে সেই জায়গায় যেন পৌঁছে যাই। আর সেই জায়গায় পৌঁছতে পৌঁছতে আমাদের মানে এইটা একটা জুতোর মতো একটা সামান্য জিনিসকে আমরা অতটা গুরুত্ব দিই না, কিন্তু তবু যখন দিনের শেষে মনে হয় তাহলে কি আমি খালি পায়ে পুরো ব্যাপারটা টুকটা করলাম, তখনই মনে হয় হয়তো না এমনও হয়েছে, হয়তো সেই টুকটার আগেই আপনার জুতোটা গেছে, আপনি হয়তো ভাবছেন এই সেই সকালবেলা থেকে জুতোটা আপনি হয়তো পড়েননি, এরকম একটা ব্যাপার। কিন্তু এরকমও হয় সেই সকালবেলায় প্রথম জুতোটা এমন একটা জায়গায় খুলেছেন, তারপর থেকে আর মনে নেই আপনার পায়ে জুতো আছে কি নেই, ব্যাপারটা এরকম অপর্যায়ে পৌঁছে গেছে। যাই হোক, এইরকম ভুলগুলো কিন্তু আমাদের মনটাকে ভালো রাখে, আর রাখুক জুতো হারিয়ে যাক। সঙ্গে থাকুন, আবার ফিরবো আজকে স্পেশাল।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ফেলে এলাম একটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা জুতো জুড়ে দিয়ে। তো এই শো শেষের পর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই শো 4475036571। তো আরেকটা জিনিস ফোনে পড়ে গেল, এই জুতো চুরি নিয়ে বেশ ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এই যে বিভিন্ন রকমের জায়গায় ভদ্রলোক দাঁড়িয়ে থাকেন, বাজার করছেন কিংবা কোন একটা জিনিস দেখছেন কিংবা কিছু একটা দর্শন করছেন, এসব কিছুর মধ্যে পায়ে কোথাও একটা কিছু দিয়ে একটু সুশুরি দেওয়া হলো। আর সেই সুশুরি দেওয়াতে পাটা যে মুহূর্তে তুলে ধরছেন উনি, মানে ওই জাস্ট ব্যাপারটাকে সুশুরিটাকে কাটানোর জন্য ঠিক সেই সময় জুতোটাকে একটু করে হাউস করে দেওয়া হচ্ছে। এই যে একটা মুভমেন্টস, এটা কিন্তু প্রায় এখন সোশ্যাল মিডিয়াতে অনেকেই মজাটা করছেন এবং পরে যখন চারপাশটা খুঁজে দেখছেন দেখছেন তার জুতোটা নেই। তো এরকম টুকরো টুকরো মুহূর্তগুলো আমাদের জীবনে ছড়িয়ে থাকুক আর এইভাবে মানুষকে আনন্দ দেওয়ার এবং আনন্দ পাওয়ার ব্যাপারটাও চালিয়ে থাকুক, এতে আমরা সকলেই ভালো থাকতে পারি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানের.com।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

কোনো কিছু শুরু হওয়ার বা শুরু করার কোনো বয়স নেই। আপনি মাঝপথ থেকেও কিছু শুরু করতে পারেন, শেষ থেকেও শুরু করতে পারেন বা শুরু থেকে শুরু করতে পারেন। যেমন যদি কোনো সম্পর্কের কথা বলি, সেই সম্পর্কটা হয়তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু আপনি চাইলেও সেটাকে রিক্রিয়েট করতে পারেন, শেষ থেকে শুরু করতে পারেন। হয়তো অনেক সময় হয়েছে সেই সম্পর্কগুলো পূর্ণতা পেয়েছে, আবার অনেক সময় হয়েছে শেষ থেকেও শেষ হয়ে গেছে, শুরু হয়নি। এরকম প্রচুর প্রচুর কথা আছে, প্রচুর ঘটনা আছে, আপনি আমাকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ করে +447503965712। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, শেষ থেকে শুরু বলতে গেলে আমার যখন স্কুলটা শেষ হয়ে গিয়েছিল, আমার শেষ দিন মনে হয়েছিল স্কুলের, যদি আবার প্রথম থেকে শুরু করতে পারতাম। জানি সেটা চাইলেও সম্ভব নয়, কারণ অনেকটা সময় আমরা কাটিয়ে এসেছি। কিন্তু ওই ছোটোবেলার দিনগুলো, ছোটোবেলার কিছু মেমোরিজ বা পুরো ছোটোবেলায় অনেক কিছু যেগুলো আমরা এখনও ফিরে পেতে চাই, কিন্তু সত্যি আমরা চাইলেও সেটা ফিরে যেতে পারবো না। আমি জানি এরকম প্রচুর ঘটনা আপনার জীবনেও আছে, যেটা আপনার জীবনে শেষ হয়ে গিয়েছে, আপনি শুরু করতে চান। চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712-তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। জীবনের অঙ্ক তো মিলছেই না, এবং যখন ছোটোবেলায় অঙ্ক কষতাম তখনও মিলতো না, শেষ হতো না। কিন্তু মূলত একবার প্রথম থেকে শুরু করি, শেষ থেকে শুরু করি, বা কোনো চ্যাপ্টার যেটা মুখস্থ হচ্ছেই না, মনে হচ্ছে যদি একটু ব্যাকওয়ার্ডে পড়তে পারতাম, একটু পেছন থেকে পড়তে পড়তে সামনে আসতে পারতাম, অর্থাৎ পরবর্তী ঘটনা কি আছে সেটা জানার চেষ্টা করতাম। সেটা গল্পের বইয়ের ক্ষেত্রেও সেম জিনিসটা হতো। আপনার জীবনেও জানি এরকম অনেক গল্প আছে যেটা আপনার জীবন থেকে অলরেডি শেষ হয়ে গিয়েছে, কিন্তু আপনি আবার সেটাকে রিস্টার্ট করতে চান। চটপট আমাকে জানান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমার একজন পরিচিত ঠাম্মি ছিলেন যার বয়স 97-98 এর দিকে, এবং সে আমাকে বলেছিলেন যে জীবনের কিছু নেই, মানে হারানোর কিছু নেই, কারণ জীবনটাই হয়তো আর কয়েকটা দিন পরে হারিয়ে যাবে। এবং তার খুব ইচ্ছে যে সে আবার নতুন করে জীবনটাকে শুরু করবে, এবং এই জন্মের যত ঘটনা তার যদি পরবর্তী জন্মে মনে থাকে তাহলে সে শেষ থেকে শুরুর গল্পটা বলতে পারবে। এটা শুনে আমার অদ্ভুত লেগেছিল। তো এরকম অনেক ঘটনা নিশ্চয়ই আপনার জীবনেও আছে, চটপট আমাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712-তে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETOS services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র radiobanglanet.com এ। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। দেখতে দেখতে সময় একেবারেই শেষের দিকে, এবং প্রত্যেক দিনের একটা ঘটনা আমার মনে হয়, সেটা হলো শোয়ের শেষে মনে হয় যে আবার যদি নতুন করে শোটা শুরু করতে পারতাম খুব ভালো হতো, আবার একটা ঘন্টা আপনার সঙ্গে আমি আড্ডা দিতে পারতাম, কিন্তু সময় বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাহলে আজকে আসি, কালকে আবার নতুন করে শুরু করব। তাহলে শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।

ইলিশ নাকি চিংড়ি, ইস্ট বেঙ্গল না মোহনবাগান, বাঙাল ঘটির এই যে একটা তর্ক সব সময় কিন্তু চলতে থাকে। তবে এই যে লড়াইটা, সেটা কিন্তু মূলত কার স্বাদ বেশি, অর্থাৎ ইলিশ না চিংড়ি, স্বাদে কোনটা কাকে টেক্কা দিয়েছে, এটা নিয়ে কিন্তু দীর্ঘদিনের এই বিতর্ক। তবে বাঙালির কিন্তু দুটোই প্রিয়, ইলিশ এবং চিংড়ি। আর সেই সবকিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমাদের এই ইলিশ চিংড়ির যে তর্কের কথা, তার স্বাদের কথা, তার বিভিন্ন পদের কথা সবকিছুই উঠে আসবে। তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

0: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
1: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
0: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
2: Radio partner, radiobanglanet.com.
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ইলিশ চিংড়ি নিয়ে বাঙাল ঘটির যতই তর্ক হোক না কেন, ইলিশ ভাপা কিংবা চিংড়ির মালাইকারি শুনলে জিভে জল আসবে না এমন বাঙালি কিন্তু সত্যি খুঁজে পাওয়া মুশকিল। সেই ইলিশ বনাম চিংড়ির গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ইলিশ চিংড়ি নিয়ে কথা বলছি, আচ্ছা আপনি বলুন, দই ইলিশ, ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, পোস্ত ইলিশ, বেগুন দিয়ে ইলিশ, ইলিশের টক, এমনকি ইলিশ ভাজা, এগুলো শুনলে কোন বাঙালি ঠিক থাকতে পারে? বাঙালির অতি প্রিয় পদের মধ্যে এগুলো অবশ্যই একদম উপরের তালিকায় থাকে। আর ইলিশ মাছের যদি ডিম থাকে তাহলে তো কথাই নেই, সেই ডিম ভরা ইলিশ তার এক আলাদা স্বাদ। আর ইলিশের যে ডিম সেটা দিয়েও কিন্তু বানানো হয় আরো নানা রকমের পদ, কিংবা শুধু এই ডিম ভাজা দিয়েই কিন্তু বাঙালি খেয়ে নিতে পারে রীতিমতো এক থালা ভাত। আর তার সঙ্গে যদি বলা হয় চিংড়ির কথা, সেখানেও কিন্তু রয়েছে চিংড়ির নানা পদ যেগুলো বাঙালির অত্যন্ত প্রিয়। সেই চিংড়ির পদের কথাও আমরা জানবো, আর তার সঙ্গে এই ইলিশ চিংড়ি নিয়ে যে বাঙাল ঘটির দীর্ঘকালের তর্ক সেটাও জারি থাকবে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: তেরে রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: যা যায় পড়তে খাইতে পাহাড়ি,
1: এক নম্বর, এক নম্বর,
0: যেখানে খুশি যাইতে পাহাড়ি,
1: দুই নম্বর, দুই নম্বর।

0: কেবল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও।
3: চিংড়িকে ঠিক মাছ বলা যায় না, চিংড়ি জলের পোকা। আর তাতেই যারা চিংড়ি প্রেমী তারা কিন্তু তেলে বেগুনে জ্বলে ওঠেন। আর সেই জন্যই আজ চিংড়ি বনাম ইলিশের যে গল্প, সেই গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ইলিশ বনাম চিংড়ি নিয়ে কথা বলছি, সেখানে ইলিশের যে নানা রকমের পদ সেটা নিয়ে তো আমরা বিরতিতে যাওয়ার আগেই কথা বলছিলাম। আবার চিংড়ির কথা ভাবুন, যে কোনো রান্নায় যদি একটু চিংড়ি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু সেই নিরামিষ পদটা যখন আমিষ হয়ে যায় আর তার মধ্যে সেই যে চিংড়ির গন্ধটা বেরোয়, তখন কিন্তু সেই যে পদটি তার যে স্বাদ সেটা কয়েক গুণ বাড়িয়ে দেয়। সেটা পটল চিংড়ি বলুন, কিংবা লাউ চিংড়ি, কিংবা এঁচোর চিংড়ি, সব পদেই কিন্তু এই চিংড়ি পড়লেই তার স্বাদ একেবারে বদলে যায়। আর এই যে চিংড়ি কথা বলছি, সেখানে আপনি ভাবুন গরম ভাতে চিংড়ি ভর্তা, কিংবা চিংড়ি পোস্ত, আর চিংড়ির মালাইকারির কথা তো আমরা সকলেই জানি, কিংবা সর্ষে দিয়ে চিংড়ি ভাপা, সবকিছুই কিন্তু ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। এই চিংড়ি ইলিশ বাঙালির কিন্তু দুটোই ভীষণ প্রিয়। এই আড্ডা জারি থাকবে, তবে এখন ফিরবো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেডিও বাংলানেট.কমে শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাঙালির অত্যন্ত প্রিয় ইলিশ আর চিংড়ি নিয়ে। ইলিশ আর চিংড়ি নিয়ে যতই তর্ক বাঙালি করুক না কেন, কারণ ঘটি বাঙালির মধ্যে এই ইলিশ চিংড়ির তর্কটা কিন্তু থাকবেই। তবে এই দুটো পদই বাঙালির অত্যন্ত প্রিয়, আর সেই সব কিছু নিয়ে আজ আমরা কথা বলছি পপকর্নে। আমরা ইলিশ চিংড়ির যে বিভিন্ন পদ, তার যে স্বাদ, সে কথা তো আমরা সকলেই জানি। তবে এই ইলিশ চিংড়ির কিন্তু খাদ্যগুণ রয়েছে, কারণ ইলিশ মাছ, এই ইলিশ মাছের কিন্তু স্বাদ ছাড়াও রয়েছে অনেক গুণ। ইলিশ মাছে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ একেবারে কম, অন্যদিকে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা শরীরের জন্য ভীষণ প্রয়োজনীয়। অন্যদিকে চিংড়ির মধ্যে থাকে ম্যাগনেশিয়াম, এই ম্যাগনেশিয়ামও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। আর এই যে চিংড়ি আর ইলিশ, তার খাদ্যগুণ, তার স্বাদ, সব কিছু মিলিয়েই বাঙালির যে প্রিয় খাদ্য তালিকা, তার মধ্যে একেবারে ওপরের সারিতে রয়েছে। তাই যে কোনো উৎসব অনুষ্ঠানে বাঙালি যখন মেনু তৈরি করে, তখন এই ইলিশ চিংড়ি থাকবেই। ইলিশ চিংড়ির গল্প জারি থাকবে, তবে পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাঙালির অত্যন্ত প্রিয় ইলিশ আর চিংড়ি নিয়ে। এই ইলিশ আর চিংড়ি নিয়ে বাঙাল আর ঘটির মধ্যে তর্ক কিন্তু সবসময় চলতে থাকে, যতই তর্ক থাকুক না কেন। কারণ বাঙাল আর ঘটির তর্ক মানে ইলিশ চিংড়ি থাকবে না, ইস্ট বেঙ্গল মোহনবাগান থাকবে না, সেটা তো আর হয় না। কিন্তু ওই যে তর্ক রয়েছে তর্কের জায়গায়, ইলিশ আর চিংড়ি তারা নিজ নিজ স্বাদ নিজ নিজ গুণে কিন্তু সমহিমায় বিরাজ করছে। আর সেই জন্যই তো বাঙালি এই ইলিশ আর চিংড়ি দুটো পদই মনের সুখে আনন্দে একেবারে চেটে পুটে খান। আর সেই জন্যই তো যে কোনো উৎসব অনুষ্ঠানে এই ইলিশ আর চিংড়ির পদ অবশ্যই থাকবে। ইলিশ চিংড়ি থাক নিজ নিজ জায়গায়, বাঙালি তার নিজের মতো করে সেই ইলিশ চিংড়ির পদ রান্না করুন, নিজেরা উপভোগ করুন, নিজেরা খান অন্যদের খাওয়ান, আর সব মিলিয়েই আমাদের আটটাও জারি থাক। তবে আজ আর নয়, আজ অনামিকাকে বিদায় নিতে হবে, কারণ ঘড়ি বলছে সময় শেষ। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মু যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

কতজন। এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: That touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
5: Radio partner, radiobanglanet.com.
6: Shunchen. RadioBangladesh.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: what if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspur team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcenter.co.uk.
5: Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভাই তোরা পারিস কি করে? না না, আপনাকে বলছি না, বলছিলাম ওদেরকে, যাদের কাণ্ড কারখানা দেখে আমার জাস্ট এই কথাটাই মনে হয়। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে কিছু ওয়ার্কিং মানুষের পরিচয় করব। মানে ওয়ার্কিং মানুষ মানে এরকম সমস্ত কাজকর্ম তারা করেন যে তারপরে আমার তো মাথা একদম ঘুরে যায় জানেন। মানে এদের কাজকর্ম, এদের চিন্তাভাবনা দেখলে মনে হয় যে ভাই তোরা পারিস কি করে। তো এরকমই কয়েকজনের কথা আমি ওরাও আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনার সঙ্গে শেয়ার করবো আমার এক বন্ধুর কথা, যে হলো গিয়ে না প্রেমী আগে। হ্যাঁ হ্যাঁ, না প্রেমী। আচ্ছা, খুলেই বলি ব্যাপারটা আপনাকে, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলায় .com শুনছে নিচ্ছে ডান আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এমন কয়েকজনকে নিয়ে যাদের কাণ্ড কারখানা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে ভাই তোরা পারিস কি করে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমার এই বন্ধু। সে বন্ধু হলো না প্রেমী, মানে ব্যাপারটা হলো সে এখনো পর্যন্ত বোধ হয় কয়েক হাজার মেয়েকে প্রপোজ করেছে এবং প্রত্যেকেই সপাটে না বলে দিয়েছে। আর এই না ব্যাপারটা নাকি ওকে এই জীবনের পথে এগিয়ে যেতে অনেক সাহায্য করেছে, মানে প্রত্যেকটা নার পরে নাকি সে নতুনভাবে এনার্জি পায়। কি পায় আমি ঠিক জানি না, কিন্তু নতুনভাবে এনার্জি পেয়ে যে ও কি করে সেটাও এখনো পর্যন্ত আমার কাছে ক্লিয়ার নয়। যাই হোক, ওর এই না প্রেমীর ব্যাপারটা যে আমার জাস্ট একটা কথাই মনে হয় যে ভাই তোরা পারিস কি করে বলতো। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরো একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করবো। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট .com।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

বাঙালির মহোৎসব হচ্ছে দুর্গাপুজো, দুর্গোৎসব। তো সেই দুর্গোৎসবে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন কলকাতায় আসে এবং কয়েকজন আবার কলকাতা থেকে বাইরেও চলে যায়। যাই হোক, গল্পটা হচ্ছে সেটা নয়, গল্পটা হচ্ছে আমার এক বন্ধুকে নিয়ে। সেই বন্ধু পুজোর সময় কোনো রকম কাণ্ড কারখানার মধ্যে জড়িত থাকে না, মানে কোথাও সে যায় না, কোথাও ঘুরতে যায় না, চুপচাপ বাড়িতেও বসে থাকে না। সে আমাদের পাড়ার মোড়ে একটি অস্থায়ী দোকান খোলে এবং দোকানে সে প্রত্যেকবার চা, সিঙ্গারা, চপ, লজেন্স ইত্যাদি বিক্রি করে এবং প্রত্যেকবার পুজোর শেষে দেখা যায় যে তাতে লাভের থেকে লোকসানটাই হয়েছে বেশি। তবুও তার সেই অদম্য ইচ্ছাকে সম্বল করে সে প্রত্যেকবার ওই দোকানটা করে এবং আমার জাস্ট একটা কথাই মনে হয় যে ভাই তোরা পারিস কি করে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এরকম কয়েকজনকে নিয়ে যাদের কাণ্ড কারখানা জেনে আমার বা দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে ভাই তোরা পারিস কি করে। তো এরকমই আরও একজনের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

মানুষের তো অনেক রকম স্বপ্ন থাকে। তো আমার যে ব্যান্ড আছে, অর্থাৎ আমার যে গানের ব্যান্ড আছে, তার একজন লিড ড্রামার আছে, মানে সে ড্রামস বাজায়। আর তার স্বপ্ন বলছি আপনাকে, কিন্তু তার আগে আপনাকে জানাই, রেডিও বাংলা.com-এ শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আপনার সঙ্গে শেয়ার করছি এমন একজনের কথা, বা এমন কয়েকজনের কথা, যাদের কাণ্ড কারখানা দেখে জাস্ট আমার একটা কথাই মনে হয়েছে, যে ভাই তোরা পারিস কি করে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমার সেই ব্যান্ডের ড্রামার আর কি, আর সেই ড্রামার বন্ধু আমার, তার একটি স্বপ্ন হচ্ছে সে এভারেস্টে উঠবে। না, এরকম স্বপ্ন তো লোকজনের হতেই পারে, কিন্তু তারপরে স্বপ্নটা আরো চমকপ্রদ এবং চাঞ্চল্যকর। তারপরে স্বপ্ন হচ্ছে সে এভারেস্টের চূড়া থেকে স্কি করে করে করে করে করে একদম সমতলে নামবে। আর এই স্বপ্নটা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, মা ওকে তাল দাও, ওকে লয়ে দাও, ওকে সব দাও, কিন্তু প্লিজ এই সমস্ত স্বপ্ন দিও না ওকে। আর একটা কথাই মনে হয়েছে, যে ভাই তোরা পারিস কি করে। তো আজকে এই রেডিও বাংলা নেই ডট কমে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসলে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন, অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট.com।

তখন কলেজ ডেজ, সবে মাত্র কলেজে উঠেছি, সেকেন্ড ইয়ারে পড়ি। এমন সময় আমার এক বন্ধু একটি বাইক কিনলো, এবং বাইক কিনে সে যে কাজটা শুরু করলো সেটা হচ্ছে হুইলি। হুইলি মানে বোঝেন তো, মানে পেছনের চাকায় ভর করে বাইকটাকে ঘুরিয়ে ফেরানো। তার কারণ হচ্ছে কলেজে ঝিঙ্কু মামুনিদের সে আর কি ইমপ্রেস করতে চেয়েছিল, ফলাফলটা হাতেই পেয়েছিল। পপাত চ এবং ঘপাত চ, অর্থাৎ বাইক নিয়ে একদম রাস্তায় এবং পা দুটো ভেঙে চৌচির আর কি। যাই হোক, মোটামুটি 6 মাসের ধাক্কা। 6 মাস পরে সে যখন আলটিমেটলি উঠে দাঁড়ালো, তখন সে বাইকটা নিয়ে আবার হুইল করতে স্টার্ট করলো। এবং এই জিনিসটা স্বচক্ষে দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, যে ভাই তোরা পারিস কি করে। তোরা তো বাংলা নেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে এরকম কয়েকজনের কথা আপনার সঙ্গে শেয়ার করলাম, যাদের কাণ্ড কারখানা দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছিল, একটা কথাই মনে হয় যে ভাই তোরা পারিস কি করে। তো এরকম কিছু মানুষ কি আপনার জীবনেও আছে, যাদের কাণ্ড কারখানা দেখেও আপনার জাস্ট একটা কথাই মনে হয় যে ভাই তোরা পারিস কি করে? তাহলে জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলা নেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম। টাটা।

রেডিওবাংলানেই.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে। শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা এবং প্রত্যেক দিনের মতো আজকেও গান্দুরিয়ার আড্ডা শুরু হয়েছে। এবং অবশ্যই যে কথা বলার সেটা হচ্ছে ভালো ভালো কথা, ভালো ভালো খাবার দাবারের কথা, ভালো ভালো ঘুরতে যাওয়ার কথা এবং তার সাথে সাথে মনের কিছু কথা, সেই সব কিছু নিয়ে আজকের গান্দুরিয়ার আড্ডা। এবং আজকের আড্ডায় মন ভালো করার একটা জিনিস তো রয়েছেই, কি রয়েছে সেটা ক্রমশ প্রকাশ্য এবং ভালো ভালো কথার সাথে মন ভালো করার বেশ কিছু গানও রেখেছি শুধুমাত্র আপনার জন্য।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে.কম এ মন যখন নিরুদ্দেশ।

বাঙালি অবাঙালি এই সব কিছু না খাবারের সাথে জাস্ট জাস্ট যায় না। ঠিক সেই রকমই যারা মাছ খেতে ভালোবাসেন, যারা অবাঙালি হয়েও মাছ খেতে ভালোবাসেন, তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষই চিংড়ি মাছ পছন্দ করে এবং তার সাথে সাথে ইলিশ মাছ। আর ইলিশ মাছের কথা বলতে কি আমার মুখে এক গাল হাসি চলে আসে, কারণ আমি ডাই হার্ট ফ্যান ইলিশ মাছের। তো আজকের আড্ডাটা স্পেসিফিক সেই সব মানুষদের জন্য যারা ইলিশ মাছ খেতে ভালোবাসেন, এবং তাদের জন্য যে যারা খেতে ভালোবাসেন না, কেন ভালোবাসেন না।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে
3: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India,
5: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
0: Radio partner, radiobanglanet.com.
6: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

রেডিও বাংলাদেশ ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আজকে আমি পদ্মার ইলিশ, গঙ্গার ইলিশ সব কিছু নিয়ে গান্দরিয়ার আড্ডায় বসে পড়েছি এবং জাস্ট শুনতে চাই যে ইলিশ কেন আপনার খুব প্রিয়, বা ইলিশকে কেন আপনি একদমই পাতে রাখতে চান না। মানে যদি দল করা হয়, আমার মনে হয় বেশি দল অবশ্যই পাবে যে যারা ইলিশ খেতে ভালোবাসে। আমি একটা সোশ্যাল মিডিয়া স্টিকার দেখছিলাম, মানে চোখে লাভ হয় না, চোখে ইলিশ মাছ রেখে দিয়েছে, আর ওই স্টিকারটা আমার খুবই প্রিয়। তার কারণ আমার মনে হয় যে যদি আমি বুকের বাঁ দিকে ইলিশ মাছকে রাখতে পারতাম তাহলে সত্যিই খুব ভালো হতো, এবং মন খারাপের দিন হোক রাত হোক ইলিশ মাছ ভাজা বা সর্ষে ভাপা ইলিশ যদি বাতে পড়ে তাহলে আর কিচ্ছু চাই না, কাউকে চাই না, যতটাই মন ভেঙে টুকরো টুকরো হয়ে যাক না কেন, ওই ইলিশ মাছের ভাজা বা ইলিশ মাছের কাটা আমার মন জুড়ে দিতে একদম পারফেক্ট।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

radiobanglani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে, এবং আজকে কিন্তু গঙ্গার ইলিশ পদ্মার ইলিশ নিয়ে বেশ মজাদার কথা হচ্ছে। মোটামুটি পাতে থাকছে আমাদের প্রিয় মাছ ইলিশ মাছ। আমাদের, আমি বলে ফেলেছি ভুল করে, আমি আমাদের বলতে কিন্তু সেই সেই দলটাকে বোঝাতে চাইছি যে যারা ইলিশ মাছ ভালোবাসে। যাই হোক, আমরা সবাই জানি যে সমুদ্রের মধ্যে ইলিশ মাছ বড় হয় এবং স্বাদু জল বা মিষ্টি জলে তারা আসে এবং সেখানেই বংশ বিস্তার করে এবং তারপরে সেখানেই বড় হয় ইলিশ মাছ। আর তারপরে গঙ্গার টেস্টি টেস্টি ইলিশ বা পদ্মার টেস্টি টেস্টি ইলিশ আমাদের পাতে চলে আসে, আর তারপর মা দারুণ দারুণ রান্না করে আমাদেরকে মানে জাস্ট ভুলিয়ে দেয়। তো আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ইলিশ মাছ দেওয়া হলো এবং অবশ্যই আপনাকে একটা পদ রান্না করতে হবে এবং চোখ বন্ধ করে যেটা আপনি রান্না করতে পারবেন এবং চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবেন সেই রান্নাটা দুর্দান্ত হতে চলেছে, অর্থাৎ আপনার ফেভারিট আইটেম কি, তাহলে কোনটা আপনি এগিয়ে রাখবেন? ভাজা মাছ নাকি ভাপা ইলিশ নাকি সর্ষের ঝাল ইলিশ নাকি ইলিশ মাছের টক? হ্যাঁ, তেঁতুল দিয়ে ইলিশ মাছের টক খাবেন কোনোদিনও? কেমন লাগে তারপর আমাকে জানাবেন।

0: দিরে।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com-এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
2: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতা, তাকে ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com-এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

মাছের টক নিয়ে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, টক ব্যাপারটাই কিন্তু একটু আমার মনে হয় মেদিনীপুর বা ওই দিকটায় ঝাড়গ্রাম, ওখানকার মানুষরা কিন্তু ভীষণ পরিমাণে টক খেতে ভালোবাসছেন, তেঁতুলের টক। আর আমরা যদি সাউথ ইন্ডিয়ার দিকে যাই, সেখানে তো আমরা সবাই জানি যে ওরা কতটা টক প্রিয়। তো প্রধানত আমি ছোটবেলা থেকে বড় হয়েছি এবং ইলিশ মাছের যখনই কোনো না কোনো পদ হতো, তার সাথে সাথে এই তেঁতুলের টকটা কিন্তু থাকতো। আমার মনে হয় যে অনেকের কাছে হয়তো এই রান্নাটা একটু হলেও অজানা, মানে অনেকের বাড়িতেই হয়তো এই রান্নাটা হয় না, কিন্তু অনেকেই আবার এইটা খেতে ভালোবাসেন। আজকে আমার মনে হলো যে ইলিশ মাছ কত দরে বিক্রি হচ্ছে, কীরকম দেখতে, এইসব না নিয়ে ইলিশ মাছের কী কী পদ হতে পারে বা আপনার কোন ইলিশ মাছের পদটা প্রিয় সেটা নিয়ে একটু কথা বলা যাক। তাহলে গল্পটা বেশ জমাটি হবে, তো জমাটি হতে চলেছে এবং হচ্ছেও বলা যেতে পারে। আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকবো। তার আগে আমি বলি, ইলিশের যে কোনো প্রিপারেশন আমার কিন্তু ভীষণভাবে প্রিয়। আমি বলছি ঠিকই, এবং আমার মাথার মধ্যে কিন্তু ইলিশ মাছের ওই ভাজা ভাপা সব কিছু মাথার মধ্যে ছবিগুলো একটার পর একটা ফ্ল্যাশ করছে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে অবশ্যই আড্ডা শেষ করব এবং আর বলবো আপনার উত্তরটা চাই। আর তার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে, ভালোবাসতে হবে এবং আমার আড্ডাকে ফলো করতে হবে www.radiobangane.com। ভালো থাকবেন।

আপনি শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির শৌখিনীর সঙ্গে। তো আজকে আড্ডাটা স্পেশালি একটু অন্যরকম, এবং অন্যরকম মানে সত্যিই অন্যরকম, কারণ জুতো চুরির গল্প আমরা শুনবো আজকে। হ্যাঁ, মানে আমাদের জীবনে কখন যে কীভাবে জুতো চুরি হয়ে যায় এটা কিন্তু আমরা অনেক সময় মনে রাখতে পারি না বা ভুলেই যায়। কিন্তু এই যে ভুলে যাওয়া ব্যাপারটা আমাদেরকে বারবার করে মনে করায়, এবং যখন মনে করায় তখন কিন্তু মনে মনে একটা বেশ আনন্দ উপভোগ করি, তাই নয় কি? আর এই জুতো চুরির নেপথ্যে কিন্তু যে কাহিনিগুলো জড়িয়ে থাকে সেগুলো কিন্তু ভেরি ইন্টারেস্টিং। তাই আজকের এই আড্ডা সেই খবরগুলোর হদিশ দেবে, কীভাবে কোন জায়গায় জুতো চুরি হয়েছিল বা হওয়ার সম্ভাবনা থাকে। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আজকের এই স্পেশাল আড্ডা জুতো চুরির কাহিনী নিয়ে। আর এভাবেই আজকের এক ঘন্টা আমরা কাটাবো হাসতে খেলতে। তাই মনে করুন আপনার সঙ্গেও মিলে যেতে পারে আজকের এই আড্ডার স্পেশালি কিছু মুহূর্ত। সঙ্গে থাকুন, ফিরে আসছি।

তো ফিরে এলাম ব্যাক টু ব্যাক আজকের এই স্পেশালটা জুতো চুরি দিয়ে, শুধুমাত্র রেডিও বাংলা নেটওয়ার্ক হবে। তো জুতো চুরির কথা বলতে গেলে প্রথমেই যে ব্যাপারটা মনে পড়ে যায় সেটা হচ্ছে বিয়ের দিন। হ্যাঁ, বিয়ের দিন যখন বর আসে তখন কিন্তু যে পায়ে থাকা জুতোটা থাকে বরের, সেটা কিন্তু খুব সহজে লোপাট হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর সেই লোপাট হওয়ার ব্যাপারটা করেন কিন্তু অপর পক্ষ, মানে কোণে বাড়ির লোকেরা। তাই সেক্ষেত্রে একটা বাড়তি সতর্কতা কিন্তু থাকে যারা বরের সঙ্গে আসে, মানে বর যাত্রী হিসেবে বাড়ির তরফেই, মানে ছেলের বাড়ির তরফেই কিন্তু এই ব্যাপারটা বেশি থাকে। কারণ তাদেরকে লক্ষ্য দর্পণে রাখতে হয় জুতোটা যেন কোনোভাবে হাত ছাড়া না হয়, আর হাত ছাড়া হলেই সেই ব্যাপারটা কিন্তু পুরো ব্যাপারটা চলে যাবে কনের বাড়ির তরফে। কারণ বিয়ের পরে যখন তারা ওই ঘরের মধ্যে ঢুকবে আর কি, বাসর ঘরের মধ্যে, তখন কিন্তু সমস্যা ছেলের কাছে বেশ খানিকটা গচ্ছা দিতে হবে অর্থে। কারণ ওই যে মুমেন্টটা থাকে তখন ভাবে জুতো যদি না পাওয়া যায় তাহলে কিন্তু বেশ খানিকটা টাকা দিতে হবে, আর সেখানেই একটা মজার মুহূর্ত তৈরি হয়। আর যদি সেই জুতোটা ছেলের বাড়ির পক্ষ থেকে বাঁচিয়ে দিল, মানে নিজেদের কাছে গুছিয়ে রাখলো, তাহলে কিন্তু কমবে ব্যাপারটা অর্থের, কিন্তু অতটাও কমবে না। তাই এই যে জুতো চুরির ব্যাপারটা, এটা কিন্তু প্রত্যেক বাড়িতেই বিয়ের সময় নিশ্চয়ই ঘটেছে কখনো না কখনো, আর সেটা নিশ্চয়ই আপনার বাড়িতেও হয়েছিল। সঙ্গে থাকুন, ফিরে আসছি কয়েকটি গানের পর আবারও জুতো চুরির কাহিনী নিয়ে। এখন

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। মাঝে মধ্যে আপনি আছেন গান মুসাফের সৌভিকেশন, আর আড্ডা চলছে জুতো চুরি নিয়ে। তো এবার যে জুতো চুরি গল্পটা আপনাদেরকে বলবো সেটা কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং। ধরুন কোথাও ঘুরতে গেছেন, আর এই ঘুরতে যাওয়ার মধ্যে এমন কোনো একটা জায়গায় হট করে আপনি ভেতরে যেতে হবে, আর সেই ভেতরে দর্শনীয় কিছু জিনিস আছে সেগুলো দেখবেন, কিন্তু বাইরে জুতোটা খুলে রেখে যেতে হচ্ছে, উপায় নেই। তো ওই সময় আর মাথায় থাকে না হাতে ক্যামেরা, ছবিগুলো তুলতে হবে, ভেতরে প্রবেশ করে গেলেন, কিন্তু বাইরে অজস্র জুতো। কিন্তু সেই জুতোর মধ্যে এমন ঘটনা ঘটে গেল, হয়তো আরেকজন সেই সময় হয়তো একই রকম জুতো পরে ভেতরে গিয়েছিলেন, আপনার জুতো আর তার জুতো পাশাপাশি আছে, কিন্তু একটু ডিফারেন্ট। কিন্তু ওই সময় যিনি ভেতরে গিয়ে দেখে এলেন তিনি মুগ্ধ হয়ে গেছেন, মুগ্ধ হয়ে ফিরে পাশে থাকা জুতো একই কালার কিন্তু ডিজাইনটা হয়তো আলাদা, সেই জুতোটা পরে তিনি চলে গেলেন। এবং দুর্ভাগ্যবশত সেই জুতোটা কিন্তু বেশ নতুন, আর এইবার আপনি সেখান থেকে ছবি দেখে বেশ আনন্দ করতে করতে ঘুরতে ঘুরতে বাড়িতে এলেন, ফিরে এসে দেখলেন আপনার জুতোটাও হাফিস, অন্য কেউ পরে চলে গেছে। তো এই যে একটা ব্যাপার থাকে, তখন কী করবেন সেই মুহূর্তে, এটা একটা কিন্তু মাথায় অদ্ভুত একটা কাজ করে। এবং তখন মনে হয় এই রে, তার মানে কি আমাকে খালি পাই ফিরতে হবে? হ্যাঁ, ব্যাপারটা পরিস্থিতি কিছুটা সময় সেরকমই হয়, আর সেদিনের পর থেকে আপনি হয়তো ব্রতও নিয়ে নেন যে আজ থেকে আর জুতো খুলে যাবো না, কোথাও একটা ঠিকঠাক জায়গা থাকবে যেখানে জুতো রাখে সেরকম কারোর কাছে, অথবা এইভাবে আর নয়, ছবি মাথায় থাক, মানে সেদিনকার ট্যুরটার পুরো প্ল্যানটাই কিন্তু মাথা থেকে হাপুস, কারণ জুতো ছাড়াই ব্যাপারটা ঘুরতে হবে, এটা কী করে সম্ভব? যদিও আপনার সঙ্গে গাড়ি থাকবে বিভিন্ন বাইরের জায়গায়, কিন্তু জুতো, মজার ব্যাপার এভাবেই হয়। আর এই ব্যাপারগুলো যখন একবার হয়ে যায় তখন কিন্তু খুব সচেতন থাকা হয়, কিন্তু থেকেও ভুলটা কিন্তু হয়েই যায়, আর এই যে ভুলগুলোর মুহূর্তগুলো পরে ফলে কিন্তু বেশ একটা অন্যরকম মুহূর্ত লাগে, তাই না? সঙ্গে থাকুন, আবার ফিরে আসছি আজকের স্পেশাল আড্ডা জুতো।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফ্রিডম আওয়ার আজকের এই স্পেশাল আড্ডা জুতো চুরি নিয়ে। তো আমাদের জীবনে ভুলো মনের কারণে কিন্তু অনেক ঘটনাই ঘটে, তার মধ্যে ছাতা হারিয়ে যাওয়ার ব্যাপারটাও যেমন খুব স্পেশাল। এমন কোনো মানুষ নেই পৃথিবীতে যারা এই ছাতা ক্যারি করে কোনো এক না কোনো একদিন হারিয়ে ফেলেছে। আবার ঠিক জুতোর কেসটাও ঠিক তাই, কখন যে অবচেতন মনে আপনি ভুল করে কোথাও একটা জুতো বাইরে রেখে চলে গেছেন খেয়াল থাকে না। এমনও ঘটনা কিন্তু হয় যে ধরুন কোথাও আপনি ঘুরতে গেছেন, কিন্তু সেই ঘুরতে যাওয়ার মুহূর্তে আপনি কোন জায়গায় জুতো খুলে রেখে গেছেন সেটাই মনে করতে পারছেন না, এবং কখন সেই জুতোটা ছেড়েছেন আপনি সেটাও জানা নেই। এটাও কিন্তু হয়, কারণ এই ঘুরতে যাওয়ার একটা অন্যরকম মেন্টালিটি নিয়ে আমরা তখন ঘুরতে থাকি এবং বিভিন্ন রকম সৌন্দর্য দেখতে দেখতে দেখতে দেখতে একটা অদ্ভুত ঘুরে সেই জায়গায় যেন পৌঁছে যাই। আর সেই জায়গায় পৌঁছতে পৌঁছতে আমাদের মানে এটা একটা জুতোর মতো একটা সামান্য জিনিসকে আমরা অতটা গুরুত্ব দিই না, কিন্তু তবু যখন দিনের শেষে মনে হয় তাহলে কি আমি খালি পায়ে পুরো ব্যাপারটা টুকটা করলাম, তখনই মনে হয় হয়তো না, এমনও হয়েছে হয়তো সেই টুকটার আগেই আপনার জুতোটা গেছে, আপনি হয়তো ভাবছেন এই সেই সকালবেলা থেকে জুতোটা আপনি হয়তো পড়েননি, এরকম একটা ব্যাপার। কিন্তু এরকমও হয় সেই সকালবেলায় প্রথম জুতোটা এমন একটা জায়গায় খুলেছেন, তারপর থেকে আর মনে নেই আপনার পায়ে জুতো আছে কি নেই, ব্যাপারটা এরকমও পর্যায়ে পৌঁছে গেছে। যাই হোক, এইরকম ভুলগুলো কিন্তু আমাদের মনটাকে ভালো রাখে, আর রাখুক জুতো হারিয়ে যাক। সঙ্গে থাকুন, আবার ফিরবো আজকে স্পেশালে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পেলালাম একটা গানের পর আজকের এই স্পেশাল আড্ডা জুতো জুড়ে দিয়ে। তো এই শো শেষের পর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই শো 4475036571। তো আরেকটা জিনিস মনে পড়ে গেল, এই জুতো চুরি নিয়ে বেশ ভাইরাল হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে এই যে বিভিন্ন রকমের জায়গায় ভদ্রলোক দাঁড়িয়ে থাকেন, বাজার করছেন, কিংবা কোন একটা জিনিস দেখছেন, কিংবা কিছু একটা দর্শন করছেন, এসব কিছুর মধ্যে পায়ে কোথাও একটা কিছু দিয়ে একটু সুসুরি দেওয়া হলো। আর সেই সুসুরি দেওয়াতে পাটা যে মুহূর্তে তুলে ধরছেন উনি, মানে ওই জাস্ট ব্যাপারটাকে সুসুরিটাকে কাটানোর জন্য, ঠিক সেই সময় জুতোটাকে একটু করে হাউস করে দেওয়া হচ্ছে। এই যে একটা মুমেন্টস, এটা কিন্তু প্রায় এখন সোশ্যাল মিডিয়াতে অনেকেই মজাটা করছেন, এবং পরে যখন চারপাশটা খুঁজে দেখছেন দেখছেন তার জুতোটা নেই। তো এরকম টুকরো টুকরো মুহূর্তগুলো আমাদের জীবনে ছড়িয়ে থাকুক, আর এইভাবে মানুষকে আনন্দ দেওয়ার এবং আনন্দ পাওয়ার ব্যাপারটাও চালিয়ে থাকুক, এতে আমরা সকলেই ভালো থাকতে পারি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। ভালো থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানের.com।

কোনো কিছু শুরু হওয়ার বা শুরু করার কোনো বয়স নেই। আপনি মাঝপথ থেকেও কিছু শুরু করতে পারেন, শেষ থেকেও শুরু করতে পারেন বা শুরু থেকে শুরু করতে পারেন। যেমন যদি কোনো সম্পর্কের কথা বলি, সেই সম্পর্কটা হয়তো শেষ হয়ে গিয়েছে, কিন্তু আপনি চাইলেও সেটাকে রিক্রিয়েট করতে পারেন, শেষ থেকে শুরু করতে পারেন। হয়তো অনেক সময় হয়েছে সেই সম্পর্কগুলো পূর্ণতা পেয়েছে, আবার অনেক সময় হয়েছে শেষ থেকেও শেষ হয়ে গেছে, শুরু হয়নি। এরকম প্রচুর প্রচুর কথা আছে, প্রচুর ঘটনা আছে, আপনি আমাকে জানাতে পারেন হোয়াটসঅ্যাপ করে +447503965712-তে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com-এ। মন যখন নিরুদ্দেশ।

কোনদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, শেষ থেকে শুরু বলতে গেলে আমার যখন স্কুলটা শেষ হয়ে গিয়েছিল, আমার শেষ দিন মনে হয়েছিল স্কুলের, যদি আবার প্রথম থেকে শুরু করতে পারতাম। জানি সেটা চাইলেও সম্ভব নয়, কারণ অনেকটা সময় আমরা কাটিয়ে এসেছি। কিন্তু ওই ছোটোবেলার দিনগুলো, ছোটোবেলার কিছু মেমোরিজ বা পুরো ছোটোবেলায় অনেক কিছু যেগুলো আমরা এখনও ফিরে পেতে চাই, কিন্তু সত্যি আমরা চাইলেও সেটা ফিরে যেতে পারবো না। আমি জানি এরকম প্রচুর ঘটনা আপনার জীবনেও আছে, যেটা আপনার জীবনে শেষ হয়ে গিয়েছে, আপনি শুরু করতে চান। চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গান পরে।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। কি তৈরি তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। জীবনের অঙ্ক তো মিলছেই না, এবং যখন ছোটোবেলায় অঙ্ক কষতাম তখনও মিলতো না, শেষ হতো না। কিন্তু মূলত একবার প্রথম থেকে শুরু করি, শেষ থেকে শুরু করি, বা কোনো চ্যাপ্টার যেটা মুখস্থ হচ্ছেই না, মনে হচ্ছে যদি একটু ব্যাকওয়ার্ডে পড়তে পারতাম, একটু পেছন থেকে পড়তে পড়তে সামনে আসতে পারতাম, অর্থাৎ পরবর্তী ঘটনা কি আছে সেটা জানার চেষ্টা করতাম। সেটা গল্পের বইয়ের ক্ষেত্রেও সেম জিনিসটা হতো। আপনার জীবনেও জানি এরকম অনেক গল্প আছে যেটা আপনার জীবন থেকে অলরেডি শেষ হয়ে গিয়েছে, কিন্তু আপনি আবার সেটাকে রিস্টার্ট করতে চান। চটপট আমাকে জানান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712 তে। ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমার একজন পরিচিত ঠাম্মি ছিলেন যার বয়স 97-98 এর দিকে, এবং সে আমাকে বলেছিলেন যে জীবনের কিছু নেই, মানে হারানোর কিছু নেই, কারণ জীবনটাই হয়তো আর কয়েকটা দিন পরে হারিয়ে যাবে। এবং তার খুব ইচ্ছে যে সে আবার নতুন করে জীবনটাকে শুরু করবে, এবং এই জন্মের যত ঘটনা তার যদি পরবর্তী জন্মে মনে থাকে তাহলে সে শেষ থেকে শুরুর গল্পটা বলতে পারবে। এটা শুনে আমার অদ্ভুত লেগেছিল। তো এরকম অনেক ঘটনা নিশ্চয়ই আপনার জীবনেও আছে, চটপট আমাকে জানান। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার +447503965712-তে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর রাজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharrajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: হারানো দিনের গান থেকে নতুন দিনের গান শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন ন্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। দেখতে দেখতে সময় একেবারেই শেষের দিকে, এবং প্রত্যেক দিনের একটা ঘটনা আমার মনে হয়, সেটা হলো শোয়ের শেষে মনে হয় যে আবার যদি নতুন করে শোটা শুরু করতে পারতাম খুব ভালো হতো, আবার একটা ঘন্টা আপনার সঙ্গে আমি আড্ডা দিতে পারতাম, কিন্তু সময় বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাহলে আজকে আসি, কালকে আবার নতুন করে শুরু করব। তাহলে শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।

ইলিশ নাকি চিংড়ি, ইস্ট বেঙ্গল না মোহন বাগান, বাঙাল ঘটির এই যে একটা তর্ক সব সময় কিন্তু চলতে থাকে। তবে এই যে লড়াইটা, সেটা কিন্তু মূলত কার স্বাদ বেশি, অর্থাৎ ইলিশ না চিংড়ি, স্বাদে কোনটা কাকে টেক্কা দিয়েছে, এটা নিয়ে কিন্তু দীর্ঘদিনের এই বিতর্ক। তবে বাঙালির কিন্তু দুটোই প্রিয়, ইলিশ এবং চিংড়ি। আর সেই সবকিছু নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.com, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমাদের এই ইলিশ চিংড়ির যে তর্কের কথা, তার স্বাদের কথা, তার বিভিন্ন পদের কথা সবকিছুই উঠে আসবে। তবে এখন পরপর তিনটে গান আপনার জন্য, ফিরে আসছি গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ,

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট

ইলিশ চিংড়ি নিয়ে বাঙাল ঘটির যতই তর্ক হোক না কেন, ইলিশ ভাপা কিংবা চিংড়ির মালাইকারি শুনলে জিভে জল আসবে না এমন বাঙালি কিন্তু সত্যি খুঁজে পাওয়া মুশকিল। সেই ইলিশ বনাম চিংড়ির গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ইলিশ চিংড়ি নিয়ে কথা বলছি, আচ্ছা আপনি বলুন, দই ইলিশ, ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, পোস্ত ইলিশ, বেগুন দিয়ে ইলিশ, ইলিশের টক, এমনকি ইলিশ ভাজা, এগুলো শুনলে কোন বাঙালি ঠিক থাকতে পারে? বাঙালির অতি প্রিয় পদের মধ্যে এগুলো অবশ্যই একদম উপরের তালিকায় থাকে। আর ইলিশ মাছের যদি ডিম থাকে তাহলে তো কথাই নেই, সেই ডিম ভরা ইলিশ তার এক আলাদা স্বাদ। আর ইলিশের যে ডিম সেটা দিয়েও কিন্তু বানানো হয় আরো নানা রকমের পদ, কিংবা শুধু এই ডিম ভাজা দিয়েই কিন্তু বাঙালি খেয়ে নিতে পারে রীতিমতো এক থালা ভাত। আর তার সঙ্গে যদি বলা হয় চিংড়ির কথা, সেখানেও কিন্তু রয়েছে চিংড়ির নানা পদ যেগুলো বাঙালির অত্যন্ত প্রিয়। সেই চিংড়ির পদের কথাও আমরা জানব, আর তার সঙ্গে এই ইলিশ চিংড়ি নিয়ে যে বাঙাল ঘটির দীর্ঘকালের তর্ক সেটাও জারি থাকবে। তবে এখন শুনবো গান, ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: উতেরে রাজা দিল বর, উতেরে রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: যা যাই পড়তে খাইতে পাহাড়ি,
1: এক নম্বর, এক নম্বর,
0: যেখানে খুশি যাইতে পাহাড়ি,
1: দুই নম্বর, দুই নম্বর।

0: কেবল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আইরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও।
3: চিংড়িকে ঠিক মাছ বলা যায় না, চিংড়ি জলের পোকা, আর তাতেই যারা চিংড়ি প্রেমী তারা কিন্তু তেলে বেগুনে জ্বলে ওঠেন। আর সেই জন্যই আজ চিংড়ি বনাম ইলিশের যে গল্প, সেই গল্প নিয়েই আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট.কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা এই যে ইলিশ বনাম চিংড়ি নিয়ে কথা বলছি, সেখানে ইলিশের যে নানা রকমের পদ সেটা নিয়ে তো আমরা বিরতিতে যাওয়ার আগেই কথা বলছিলাম। আবার চিংড়ির কথা ভাবুন, যে কোনো রান্নায় যদি একটু চিংড়ি ফেলে দেওয়া হয় তাহলে কিন্তু সেই নিরামিষ পদটা যখন আমিষ হয়ে যায় আর তার মধ্যে সেই যে চিংড়ির গন্ধটা বেরোয়, তখন কিন্তু সেই যে পদটি তার যে স্বাদ সেটা কয়েক গুণ বাড়িয়ে দেয়। সেটা পটল চিংড়ি বলুন, কিংবা লাউ চিংড়ি, কিংবা এঁচোড় চিংড়ি, সব পদেই কিন্তু এই চিংড়ি পড়লেই তার স্বাদ একেবারে বদলে যায়। আর এই যে চিংড়ির কথা বলছি, সেখানে আপনি ভাবুন গরম ভাতে চিংড়ি ভর্তা, কিংবা চিংড়ি পোস্ত, আর চিংড়ির মালাইকারির কথা তো আমরা সকলেই জানি, কিংবা সর্ষে দিয়ে চিংড়ি ভাপা, সবকিছুই কিন্তু ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে। এই চিংড়ি ইলিশ বাঙালির কিন্তু দুটোই ভীষণ প্রিয়। এই আড্ডা জারি থাকবে, তবে এখন ফিরবো গানের ওপারে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

রেডিও বাংলানেট.কম এ শুনছেন পপকর্ন, আর আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাঙালির অত্যন্ত প্রিয় ইলিশ আর চিংড়ি নিয়ে। ইলিশ আর চিংড়ি নিয়ে যতই তর্ক বাঙালি করুক না কেন, কারণ ঘটি বাঙালির মধ্যে এই ইলিশ চিংড়ির তর্কটা কিন্তু থাকবেই। তবে এই দুটো পদই বাঙালির অত্যন্ত প্রিয়, আর সেই সব কিছু নিয়ে আজ আমরা কথা বলছি পপকর্নে। আমরা ইলিশ চিংড়ির যে বিভিন্ন পদ, তার যে স্বাদ, সে কথা তো আমরা সকলেই জানি। তবে এই ইলিশ চিংড়ির কিন্তু খাদ্যগুণও রয়েছে, কারণ ইলিশ মাছ, এই ইলিশ মাছের কিন্তু স্বাদ ছাড়াও রয়েছে অনেক গুণ। ইলিশ মাছে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ একেবারে কম, অন্যদিকে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা শরীরের জন্য ভীষণ প্রয়োজনীয়। অন্যদিকে চিংড়ির মধ্যে থাকে ম্যাগনেশিয়াম, এই ম্যাগনেশিয়ামও কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। আর এই যে চিংড়ি আর ইলিশ, তার খাদ্যগুণ, তার স্বাদ, সব কিছু মিলিয়েই বাঙালির যে প্রিয় খাদ্য তালিকা, তার মধ্যে একেবারে ওপরের সারিতে রয়েছে। তাই যে কোনো উৎসব অনুষ্ঠানে বাঙালি যখন মেনু তৈরি করে, তখন এই ইলিশ চিংড়ি থাকবেই। ইলিশ চিংড়ির গল্প জারি থাকবে, তবে পরপর দুটো গানের ওপারে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

গান ছিল আপনার জন্য। ফিরে এলাম গানের পর আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি বাঙালির অত্যন্ত প্রিয় ইলিশ আর চিংড়ি নিয়ে। এই ইলিশ আর চিংড়ি নিয়ে বাঙাল আর ঘটির মধ্যে তর্ক কিন্তু সবসময় চলতে থাকে, যতই তর্ক থাকুক না কেন। কারণ বাঙাল আর ঘটির তর্ক মানে ইলিশ চিংড়ি থাকবে না, ইস্ট বেঙ্গল মোহন বাগান থাকবে না, সেটা তো আর হয় না। কিন্তু ওই যে তর্ক রয়েছে তর্কের জায়গায়, ইলিশ আর চিংড়ি তারা নিজ নিজ স্বাদ নিজ নিজ গুণে কিন্তু সমহিমায় বিরাজ করছে। আর সেই জন্যই তো বাঙালি এই ইলিশ আর চিংড়ি দুটো পদই মনের সুখে আনন্দে একেবারে চেটে পুটে খান। আর সেই জন্যই তো যে কোনো উৎসব অনুষ্ঠানে এই ইলিশ আর চিংড়ির পদ অবশ্যই থাকবে। ইলিশ চিংড়ি থাক নিজ নিজ জায়গায়, বাঙালি তার নিজের মতো করে সেই ইলিশ চিংড়ির পদ রান্না করুন, নিজেরা উপভোগ করুন, নিজেরা খান অন্যদের খাওয়ান, আর সব মিলিয়েই আমাদের আটটাও জারি থাক। তবে আজ আর নয়, আজ অনামিকাকে বিদায় নিতে হবে, কারণ ঘড়ি বলছে সময় শেষ। তবে কথা দিচ্ছি আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মু যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: প্রিয়তজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
2: সময়।
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India
4: live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
5: Radio partner, radiobanglanet.com.
6: Shunchen, radiobanglanet.com. Bishir Bangalir Annutamo Thikana.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: আপনি শুনছেন রেডিও বাংলা .com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: আপনি শুনছেন রেডিও বাংলানেট.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Eto Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
4: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
3: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
5: Radio partner, radiobanglanet.com.
6: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভাই তোরা পারিস কি করে? না না, আপনাকে বলছি না, বলছিলাম ওদেরকে, যাদের কাণ্ড কারখানা দেখে আমার জাস্ট এই কথাটাই মনে হয়। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে কিছু ওয়ার্কিং মানুষের পরিচয় করব। মানে ওয়ার্কিং মানুষ মানে এরকম সমস্ত কাজকর্ম তারা করেন যে তারপরে আমার তো মাথা একদম ঘুরে যায় জানেন। মানে এদের কাজকর্ম, এদের চিন্তাভাবনা দেখলে মনে হয় যে ভাই তোরা পারিস কি করে। তো এরকমই কয়েকজনের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আপনার সঙ্গে শেয়ার করবো আমার এক বন্ধুর কথা, যে হলো গিয়ে না প্রেমী আগে। হ্যাঁ হ্যাঁ, না প্রেমী। আচ্ছা, খুলেই বলি ব্যাপারটা আপনাকে, কিন্তু তার আগে আপনাকে জানাই যে রেডিও বাংলানেট ডট কম শুনছে নিচ্ছে, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে। এমন কয়েকজন

নিয়ে যাদের কাণ্ড কারখানা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে যে ভাই তোরা পারিস কি করে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমার এই বন্ধু, সে বন্ধু হলো না প্রেমী, মানে ব্যাপারটা হলো সে এখনো পর্যন্ত বোধ হয় কয়েক হাজার মেয়েকে প্রপোজ করেছে এবং প্রত্যেকেই সপাটে না বলে দিয়েছে। আর এই না ব্যাপারটা নাকি ওকে এই জীবনের পথে এগিয়ে যেতে অনেক সাহায্য করেছে, মানে প্রত্যেকটা নার পরে নাকি সে নতুন ভাবে এনার্জি পায়, কি পায় আমি ঠিক জানি না, কিন্তু নতুন ভাবে এনার্জি পেয়ে যে ও কি করে সেটাও এখনো পর্যন্ত আমার কাছে ক্লিয়ার নয়। যাই হোক, ওর এই না প্রেমীর ব্যাপারটা যে আমার জাস্ট একটা কথাই মনে হয় যে ভাই তোরা পারিস কি করে বলতো। একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, যার উপরান্তে এরকমই আরো একজনের কথা আপনার সঙ্গে শেয়ার করবো। কাজে সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethosservices.com.
4: The voice that touches every soul. Star Express presents Hariharan's Soul India.
5: Live in London. Experience an unforgettable evening with the legendary Hariharan.
4: Saturday, 4th July at the Royal Festival Hall. For bookings, visit southbankcentre.co.uk.
1: Radio partner, radiobanglanet.com.

বাঙালির মহোৎসব হচ্ছে দুর্গাপুজো, দুর্গোৎসব। তো সেই দুর্গোৎসবে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন কলকাতায় আসে এবং কয়েকজন আবার কলকাতা থেকে বাইরেও চলে যায়। যাই হোক, গল্পটা হচ্ছে সেটা নয়, গল্পটা হচ্ছে আমার এক বন্ধুকে নিয়ে। সেই বন্ধু পুজোর সময় কোনো রকম কাণ্ড কারখানার মধ্যে জড়িত থাকে না, মানে কোথাও সে যায় না, কোথাও ঘুরতে যায় না, চুপচাপ বাড়িতেও বসে থাকে না। সে আমাদের পাড়ার মোড়ে একটি অস্থায়ী দোকান খোলে এবং দোকানে সে প্রত্যেকবার চা, সিঙ্গারা, চপ, লজেন্স ইত্যাদি বিক্রি করে এবং প্রত্যেকবার পুজোর শেষে দেখা যায় যে তাতে লাভের থেকে লোকসানটাই হয়েছে বেশি। তবুও তার সেই অদম্য ইচ্ছাকে সম্বল করে সে প্রত্যেকবার ওই দোকানটা করে এবং আমার জাস্ট একটা কথাই মনে হয় যে ভাই তোরা পারিস কি করে। তোরা এই বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে এরকম কয়েকজনকে নিয়ে যাদের কাণ্ড কারখানা জেনে আমার বা দেখে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে ভাই তোরা পারিস কি করে। তো এরকমই আরো একজনের কথা আপনার জন্য ওয়েট করবে একটা ছোট্ট ব্রেকের ওপ্রান্তে, সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

অনেক রকম স্বপ্ন থাকে। তো আমার যে ব্যান্ড আছে, অর্থাৎ আমার যে গানের ব্যান্ড আছে, তার একজন লিড ড্রামার আছে, মানে সে ড্রামস বাজায়, আর তার স্বপ্ন বলছি আপনাকে। কিন্তু তার আগে আপনাকে জানাই, রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছে জানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আপনার সঙ্গে শেয়ার করছি এমন একজনের কথা বা এমন কয়েকজনের কথা যাদের কাণ্ড কারখানা দেখে জাস্ট আমার একটা কথাই মনে হয়েছে, যে ভাই তোরা পারিস কি করে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমার সেই ব্যান্ডের ড্রামার আর কি, আর সেই ড্রামার বন্ধু আমার, তার একটি স্বপ্ন হচ্ছে সে এভারেস্টে উঠবে। না, এরকম স্বপ্ন তো লোকজনের হতেই পারে, কিন্তু তারপরে স্বপ্নটা আরো চমকপ্রদ এবং চাঞ্চল্যকর। তারপরে স্বপ্ন হচ্ছে সে এভারেস্টের চূড়া থেকে স্কি করে করে করে করে করে একদম সমতলে নামবে। আর এই স্বপ্নটা দেখার পরে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, মা ওকে তাল দাও, ওকে লয় দাও, ওকে সব দাও, কিন্তু প্লিজ এই সমস্ত স্বপ্ন দিও না ওকে। আর একটা কথাই মনে হয়েছে, যে ভাই তোরা পারিস কি করে। তো আজকে এই রেডিও বাংলা নেই ডট কমে আমাদের ইচ্ছে জানার আড্ডার আসলে এই বিষয় নিয়েই আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন, অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে জানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।